খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের এই আয়োজনটি নিয়ে। আয়োজনটি হচ্ছে ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ ATM স্যার, বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান ATM স্যার প্রতিষ্ঠাতা ATM মাহমুদ স্যার, যাকে আমরা ATM স্যার নামে চিনি। এবং স্যার কিন্তু আমাদের সঙ্গে এখন আছেন এবং অনেকের প্রশ্ন থাকে, তো আমরা সেই প্রশ্নগুলো স্যারের কাছ থেকে আজকে তার কাছ থেকে সেই প্রশ্নগুলো করার মাধ্যমে তার উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। স্যারকে স্ক্রিনে স্বাগত জানাতে চাই আমি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন?
1: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ইনভিটেশন খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। ATM পরিবারের পক্ষ থেকে ঢাকা FM এর পুরো পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা শুনছেন দেখছেন তাদেরকে বলবো দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, এবার তো প্রায় 24 বছর হতে লাগলো, তাই 24 বছর মানুষ গড়ার কাজ করছি আলহামদুলিল্লাহ। এবং আপনি বুঝছেন এই এই দারিদ্র পীড়িত এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে চেষ্টা করে যাচ্ছি, হালাল ভাবে যেন একটু ভালো ইনকাম করতে পারে, দেশে বা দেশের বাইরে একটু ভালো থাকতে পারে, সেজন্য যেটা করছি ইংলিশ শেখানোর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, এবং পাশাপাশি বিদেশে উন্নত দেশে, ইউরোপ, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, উন্নত দেশে কিভাবে একটা মানুষ বৈধভাবে যেতে পারে মধ্যবিত্ত পরিবার থেকে, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, যার লেখাপড়া আছে সে যেন স্টুডেন্ট ভিসায় যেতে পারে, স্কলারশিপ নিয়ে যেতে পারে বা স্টুডেন্ট ভিসায় যেতে পারে এবং ওখানে কাজের সুযোগ পায়, স্থায়ী হতে পারে। এবং পাশাপাশি যারা লেখাপড়া করেনি তেমন বা বয়স বেশি হয়ে গেছে, তাদের স্টুডেন্ট ভিসা যাদের যাওয়া সম্ভব না, তাদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, যারা কাজের ভিসা নিয়ে, যারা বিদেশে ইউরোপে যেতে পারে, সেই সুযোগ সবকিছু নিয়ে, অর্থাৎ শিক্ষিত এবং অশিক্ষিত হোক, তার জীবনের প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখা কিন্তু বাঞ্ছনীয় এবং স্বপ্ন দেখাটা ভ্যালিড। আমি মনে করি প্রত্যেকটা মানুষের স্বপ্নটা এটা সত্যি, এবং স্বপ্নটা কিন্তু আমরা যা দেখি তার থেকে অনেক বড় হতে পারে, কিন্তু আমরা স্বপ্ন দেখতে অনেক সময় জানি না। আমি এজন্য বললাম শিক্ষিতরাও যেমন ইউরোপে যেতে পারে, লেখাপড়া তেমন জানেনি বা করেনি, তার সুযোগ হয়নি, তেমন ডিগ্রি নাই, সার্টিফিকেট নাই, সেও কিন্তু একটা বড় সুযোগ পেতে পারে, ওই একই দেশে যেতে পারে ইনশাল্লাহ। তো এই সবকিছু নিয়ে কাজ করছে দীর্ঘ প্রায় 24 বছর। এবং আজকে যারা শুনছেন তাদেরকে বলবো আপনি স্পেসিফিক প্রশ্ন করুন, যেহেতু ঢাকা FM প্ল্যাটফর্ম প্রশ্ন করতে পারছেন, এটা একটা এই মুহূর্তে আপনি অ্যান্সার পাবেন ইনশাল্লাহ। তো সেখানে আপনার উচিত হচ্ছে আপনার বয়সটা বলবেন, আপনার নামের সাথে সাথে অবশ্যই আপনার কি একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলে বলবেন, না থাকলে সেটাও বলবেন। লেখাপড়া যেমন অনেকে করেনি, মনে করেন সে ম্যাট্রিক পাস করেছে বা ইন্টার পাস করেছে, অনার্স পাস করেছে, কত সালে GPA কত, এটা সে কিছুই করেনি, তারও তো একটা কিছু থাকে যে আমি হ্যাঁ ক্লাস 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত পড়েছি। হ্যাঁ, এই সব কিছু যদি উল্লেখ করেন তাহলে ইনশাল্লাহ আজকেই আপনার স্বপ্ন পূরণের সঠিক সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ, এই অনলাইনে, এই লাইভে ইনশাল্লাহ।
0: ইনশাল্লাহ, অনেক ধন্যবাদ স্যার। আমরা এর মধ্যে আসলে অনেক অনেক SMS পাই, আমাদের বন্ধুরা আসলে অনেক প্রশ্ন করে থাকেন তাদের ক্যারিয়ার নিয়ে এবং আপনার স্বর্ণাপন্ন হতে চান। তো আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্যে যারা এখন এই মুহূর্তে শুনছেন শুধু তাদেরকে বলবো যে আপনারা কিন্তু চাইলে এখন আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, সেখানে কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন এই আয়োজনটি, এবং সেখানে অন্যের প্রশ্নের মাধ্যমে কিন্তু আপনি উপকৃত হতে পারেন। এমনও হতে পারে যে আপনার প্রশ্নটি রয়ে গেছে, সেই প্রশ্নটি আরও একজন করে ফেলেছে, আপনি নতুন আরেকটা প্রশ্ন করতে পারবেন, মানে একাধিক প্রশ্ন আপনি কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হচ্ছে ফেসবুকের facebook.com/ILoveDhakaFM। স্যার আমাদের সঙ্গে আছেন, স্যার আমি একে একে প্রশ্নে চলে যাচ্ছি, আপনার সামনে উপস্থাপন করছি। আমাদেরকে শ্যামল লিখেছিলেন, স্যার আমি এবার HSC এক্সাম দিয়েছি, আমার ইচ্ছা আমি ইউরোপের কোনো দেশে পড়ালেখা করতে চাই, আমাকে কি কি করতে হবে, আমি রংপুরে থাকি।
1: শামিম না
0: শ্যামল,
1: শ্যামল শ্যামল তোমার জন্য শুভকামনা, প্রথম প্রশ্ন তোমার, এবং তুমি রংপুর থেকে বলছো, তুমি পরীক্ষা দিচ্ছ বা দিয়েছো এবার HSC। আমি একটু বলে রাখি HSC এর সাথে সমান কিন্তু মাদ্রাসা থেকে আলিম, অনেকে মনে করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়া যায় না, আসলে বা মিসকনসেপশন মানুষের মধ্যে বা আমাদের না জানার কারণে আমরা ট্রাই করি না। যেমন ঠিক HSC যেমন তুমি পরীক্ষা দিচ্ছ বা দিয়েছো, ঠিক আলিম যারা মাদ্রাসা থেকে দাখিল আলিম এবং তারপরে যারা ডিপ্লোমা কোর্স করেছে, কারিগরি থেকে HSC পাস করেছে, হ্যাঁ, তাদের প্রত্যেকেরই সুযোগ ইউরোপে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, বিভিন্ন জায়গায়। আপনি অবাক হবেন ওর জন্য যেন ইউরোপে সুযোগের কথা বলছে, শুধু লাগবে IELTS। এখন আপনি বলতে পারেন স্যার সে তো ইংলিশে দুর্বল, রংপুরে থাকে, আপনি তো বলছেন ঢাকা থেকে, তো ঢাকাতে এটিএম আছে যা সততার চাদর মোড়ানো, তো ঢাকাতে সে আসতে পারবে না, বা অত দূর থেকে এসে সে কিভাবে করবে? তার জন্য আমরা কি করেছি, এখানে আবাসিক ব্যবস্থা করেছি, থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, যাতে সেখানে এই ব্যবস্থাটা নিয়ে, থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে সে এখানে করতে পারে। আবার যাদের আর্থিক একটু দুর্বল আছে, যে তারা বলে স্যার ওখানে থাকা খাওয়ার খরচ আছে আমি তো পারবো না, তারা অনলাইনে করতে পারবে। ও কিন্তু ওই রংপুরে বসে, শ্যামল কিন্তু রংপুরে বসে অনলাইনে করে, যদি সে এখন আইএলটিএস করে, যদি আরো দুর্বল থাকে তো লেভেল ওয়ান যোগ করবে, লেভেল টু করবে, এবং যদি আরো দুর্বল থাকে লেভেল জিরো থেকে শুরু করবে। মানে তার স্বপ্ন দেখাটা ভ্যালিড, এবং তার স্বপ্ন দেখাটা, যেমন বলছি আমি একটা কথা বলি, আপনি অবাক হয়ে যাবেন, মাত্র আইএলটিএস ফাইভ দিয়ে, ফাইভ তো 5.5 বলি না, অনলি ফাইভ দিয়ে গত দুই বছরে আমাদের এমন কেউ নাই যার ভিসা রিজেক্ট হয়েছে। ইউরোপের একটা গুরুত্বপূর্ণ দেশ সাইপ্রাসে সবগুলো ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত একটা ভিসা রিফিউজ হয়নি, এবং খুব অল্প খরচ লাগে। ইউরোপের মতো জায়গায় যার সামর্থ্য আছে বলবো যে এতটুকু চেষ্টা করতে, শ্যামল যদি তোমার এখন সামর্থ্য হয় তো এখন করো, যদি পরে সামর্থ্য হয় এই সুযোগটা নাও থাকতে পারে। আমরা অনেক সময় মনে করি আচ্ছা সফলতা, আমি যদি আপনাকে বলি সিফাত যে সফলতার শুরুটা কখন করা উচিত, কখন করলে বেস্ট টাইম হবে, আপনার কাছে কি মনে হয়?
0: স্টুডেন্ট থেকেই তো আমার মনে হয় যে একেবারে প্রথম থেকেই আসলে লক্ষ্যটা নির্ধারণ থাকা উচিত।
1: এটা তো ঠিক বলছেন, তবে আসলে কি জানেন, যখন সে শুরু করে তখনই সফলতা শুরু।
0: জি,
1: আমি দেখি
0: সময়টার ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ এনার্জেটিক থাকে মানুষ, এবং
1: সবচেয়ে
0: বেশি আমার মনে হয় সময়টা পাওয়া যায় ওখান থেকে আসলে অনেক কিছু।
1: এবং আজকে আমি সেই জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনি জানেন বাংলাদেশে প্রায় 12 লক্ষের মতো পরীক্ষা দিয়েছে, এবার 12 লক্ষ সবকিছু মিলে প্রায় 12 লক্ষ, তো এই 12 লক্ষের মধ্য থেকে ধরেন আপনি 30% বাদ দেন বা 40% বাদ দেন, আমি ধরলাম রাফলি 8 লক্ষ পাস করবে, 8 লক্ষ থেকে 9 লক্ষ তো পাস করবে ইনশাল্লাহ। এই 9 লক্ষর মধ্য থেকে সিট আছে কত দেশে, মাত্র 55,000-এর মতো সিট আছে পাবলিকে, সমস্ত যত সরকারি আছে, মেডিকেল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং আছে, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সিট আছে, সব কিছু মিলে কম বেশি 55,000 সিট আছে। তা আমরা 50,000 ধরলাম, তাহলে এখন বলেন যদি 8 লক্ষ পাস করে তাহলে 7.5 লক্ষ কোথায় যাবে? আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ আরো তো আছে, যেমন আছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সেগুলোতে পড়তে পারে, কয়জনের সামর্থ্য আছে সেটাও ধরলাম, যদি সেই সামর্থ্য নিয়েও ধরি তাতে ধরেন আরো 50,000 সবকিছু মিলে, তাহলে কত হলো 50,000 এদিকে 50,000, 1 লক্ষ, 1,05,000 মতো। তাহলে এখন বলেন আরো 8 লক্ষ থেকে, যদি আপনি 8 লক্ষ পাস করে, 8 লক্ষ থেকে আপনি 1 লক্ষ বাদ দেন, এই 7 লক্ষ লোক কোথায় যাবে? এই 7 লক্ষ ছাত্র কোথায় যাবে? তার মানে তাদের জন্য আমরা কি করব? আমি যেন বলবো যে আজকে যারা আজকে শুনছেন, গার্ডিয়ানদের, অভিভাবকদের বলবো, বাপ মাকে বলবো, আপনার সন্তান যদি একটা হয় বা দুইটা হয়, দুইটাকেই বাইরে পাঠানোর চেষ্টা করেন। আমাদের দেশে প্রায় সরকারি হিসাবে তো প্রায় 18 কোটির উপরে, বেসরকারি হিসাবে প্রায় 20 কোটির মতো। আমাদের দেশে আসলে কতজন জানেন, এই দেশটাতে আসলে যদি আমি ধরি রেশনাল ভাবে, হ্যাঁ, এবং প্লজিবলি কতটুকু থাকা যায়, এদেশে আসলে ধারণ ক্ষমতা মাত্র 4 কোটির মতো, ধরেন 5 কোটি, আর আছে তার থেকে 5 কোটি বেশি মানুষ। আবার দেখেন আমাদের কিন্তু সামর্থ্যও নাই, তাহলে আমরা যদি এদেরকে একটু উন্নত দেশে, ইউরোপে, আমেরিকা, কানাডাতে যদি আমরা পাঠাতে পারি, তাও যোগ্যতা নিয়ে যাবে, তাহলে ওখান থেকে সে কি করবে, ইনকাম করছে, সেটেল হবে, বাংলাদেশের যত ছাত্রছাত্রী যাবে তারা কোথায় পাঠাবে? টাকা পয়সা তার বাপ মা তো এখানে, অবশ্যই তারা এখানে পাঠাবে, রেমিটেন্স হিসাবে বাংলাদেশ কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট পাবে, যেটা আমার দেশের ইকোনমিতে বড় একটা অবদান রাখতে পারে। কোনো সরকারকে হিমশিম খেতে হবে না, বিদ্যুৎ নিয়ে ঘাটতি থাকবে না, কোনো কিছু থাকবে না সমস্যা, কারণ টাকা দরকার। এই টাকাটা আমাদের স্টুডেন্টরা দিতে পারে, আমাদের যারা ওয়ার্ক পারমিটে যাচ্ছে তারা দিতে পারে। তা আমি এই জন্য বলবো যার যেখান থেকে আছে, আমি ওর ভর্তি পরীক্ষায় বরং চেষ্টা না করে, যারা দুর্বল বা মোটামুটি ইয়ে আছে তাদেরকে বলবো যে তোমরা ছেড়ে দাও, যাদের একটু সামর্থ্য আছে বাইরে যাওয়ার জন্য তাদেরকে বলবো তারা যেন ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড না করে, বরং তাদের যারা অন্যরা তাদেরকে সিট ছেড়ে দেয়, এবং তারা যেন আইএলটিএস করে এই মুহূর্তে একদম শুরু থেকেই করবে, শুরু থেকে তারা আইএলটিএস করবে, এবং তারা লেভেল 1-2 করে, যাদের শুধু আইএলটিএস আর লেভেল 2 করে তাতেও চলবে, আইএলটিএস লেভেল 2 অনলাইন বা অফলাইনে করে তার জীবনটা গড়ে তুলবে ইনশাল্লাহ। আপনাকে একটা তথ্য দিই, জাস্ট কয়েকদিন আগের কথা বলি, এটিএমস এর একটা ছাত্র যে খুলনা থেকে আসছে, একদম গরিবের ছেলে। গরিবের ছেলে মানে কি, তার বেশিরভাগ টাকায় ধার করে গেছে, তার বাপ মার টাকা সামান্য, আর মানে বলা যায় যে প্রায় মোর দ্যান 50% ধার করা। সেই ছেলে আমাদের মাত্র সপ্তাহখানিক আগে জানালো যে সে এখন ইউরোপের সাইপ্রাসে আমাদের মাধ্যমে গেছে, এখান থেকে আইএলটিএস করেছে, হোস্টেলে ছিল, এটিএম স্যার যা সততার চাদর বর্ণ, সেখান থেকে সে গেছে এবং সাইপ্রাসে যে মাত্র কয়েক মাসের মধ্যে সে এখন ইনকাম করছে 1800 ইউরো, বাংলা টাকায় আসে 2,50,000-এর উপরে, 2,50,000-এর উপরে 1800 ইউরো, জাস্ট ইন্টারমিডিয়েট পাস, এইচএসসি পাস, এবং সে পাচ্ছে 1800 ইউরো। আপনি দেখেন আমাদের যদি একটা উচ্চ পদস্থ সরকারি কর্ম বিশেষ কারা ধরি, তাদের বেতন কত হয় ধরেন 40-42, তাহলে সে তো পাচ্ছে এখনই 2,50,000 টাকা, তার বয়স তো 20-21, তা 20 বছর একটা ছেলে পাচ্ছে 2,50,000 টাকা, আর অনেক কষ্ট করে অনার্স করে মাস্টার্স করে বা এত কিছু করে বিসিএস এর জন্য, তো হঠাৎ করেই হয় না, এত কিছু করে সে যেটা পাচ্ছে, আর ও তো হালালটা ইনকাম করছে। আমি বলছি বিসিএস ভালো, কিন্তু এটা তো সবাই পারবে না, তারপরও সে যেটা পাচ্ছে বিসিএস একদম ক্যাডারের চাইতে কতগুণ বেশি দেখেন। আমি এটা বাস্তব কথা বললাম। হ্যাঁ, আপনি বলতে পারেন তার তো সেই সম্মানটা নাই, হ্যাঁ বিসিএস করে আমাদের দেশের জন্য অবদান রাখছে, তার একটা ডিগ্রি আছে, স্ট্যাটাস আছে, ও হয়তো সেই স্ট্যাটাসটা পাচ্ছে না, কিন্তু হালাল ইনকাম তো করছে। আমি বলবো পৃথিবীতে যত সমস্যা আছে, যত সমস্যা আছে, আপনি কি জানেন সমস্যাও বিক্রি হয়, সমস্যা বিক্রি করে অনেকে ইনকাম করে, এটা আপনি জানেন কিনা জানি না, অনেক সমস্যা বিক্রি হয় এবং কোটি কোটি টাকা দামে সমস্যা বিক্রি হয়, কারণ সমাধান একদিন হবেই। তো পৃথিবীর যত সমস্যা আছে তার 90%-এর বেশি, মোর দেন 90% সমাধান করা যায় টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে। শুধু 10% থাকে যেগুলো টাকা দিয়ে সমাধান করা সম্ভব না। এমনকি আমাদের রাষ্ট্রের যত সমস্যা আছে তার প্রায় 90% সমাধান করা যায় টাকা দিয়ে, আর 10% টাকা দিয়ে সম্ভব না, সেটা অন্যান্য কিছু লাগে। তা আমি যেন বলবো মানুষের জীবনে এক জীবনে হালাল টাকা দরকার আছে, তার হয়তো স্ট্যাটাস ওই পর্যন্ত যাবে না, সে হয়তো অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা না, কিন্তু যে হালাল টাকা সে 2,50,000 টাকা 3,00,000 টাকা ইনকাম করছে, 5,00,000 টাকা ইনকাম করছে। আমার একটা ছাত্র সে কানাডা থেকে জানালো সে এখন 7-8,00,000 টাকা মাসে ইনকাম করছে, এটিএমএস থেকে করেছে, গেছে এখান থেকে আইএলটিএস করেছে, এখান থেকে ভিসা প্রসেস করে চলে গেছে, আর এই মাত্র গেল, মাত্র কয়েক মাস গেল, সেই জানালো স্যার 1800 ইউরো পাচ্ছে। আমি যেন বলবো এটা একটা বড় সুযোগ। আমি অনেকে আমাকে বলে স্যার এই সুযোগটা আমিও নিতে চাই, আমার সন্তানকে পাঠাতে চাই, সে সন্তানের জন্য করতে চাই, তাদেরকে বলবো আমার একটা ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, তার আগে বলবো আপনার যদি নিজের সন্তান থাকে, সে ছেলে হোক মেয়ে হোক, একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেন। হয়তো 3টা ছেলে আছে আপনার বা 3টা সন্তান আছে আপনার, একটাকে পাঠান। আপনার নাই তাহলে আপনার ভাগিনাকে পাঠান, আপনার ভাতিজাকে পাঠান, আপনার ভাইয়ের সন্তানকে পাঠান, বোনের সন্তানকে পাঠান, তাও যদি না থাকে তারপর শরীরের কাউকে পাঠান, তাও যদি না থাকে আপনার প্রতিবেশী কাউকে পাঠান, তবু আপনার দেখবেন এক সময় আপনার কাজে লাগবে, ওই সন্তান আপনার সাথে কিন্তু কখনোই আশা করি বিক্রি করবে না, আর যদি করেও মনে করেন করলো, ধরেন আপনি কিছুই পেলেন না, কিন্তু একটা মানুষের তো জীবনে আপনি বড় একটা ইম্প্যাক্ট ফেললেন, এটার মূল্য তো আপনি কোনোদিন আপনি টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন না। এই জন্য বলবো যার কিছু নাই সবাই মিলে একজনকে পাঠান, ওই পরিবার কোনোদিন অভাব থাকবে না ইনশাল্লাহ। আমি আমার ব্যক্তিগত একটা নাম্বার দিচ্ছি, যাদের সামর্থ্য আছে তারাও শুরু করবে, না থাকলে তারাও শুরু করবে, এমনকি কর্জ হাসানা নেন। আমি সুদ কখনো নিতে পারি না, সুদ যেহেতু আল্লাহ হারাম করেছেন, বাট কর্জ হাসানা অর্থাৎ ধার নেওয়া এটা কিন্তু বৈধ এবং ওটা উচিত। যার যার ইসে মনে রাখবেন, যদি কখনো নিজের না থাকে ধার করবেন, ধার করতে গেলে আপনার হাতে ছোট হতে হবে, একবার দুইবার পাঁচবার দশবার ছোট হন, বাট সারা জীবন ছোট হবেন না, সারা জীবন আপনাকে ওই নিচের হাতে থাকতে হবে না। মনে রাখবেন যে দেয় সে কিন্তু তার হাতটা উপরে থাকে, আর যে নেয় তার হাতটা নিচে থাকে। তো ইসলামে মনে রাখবেন এই যে দুইটা হাতের মধ্যে উপরের হাতটাকে আল্লাহ বেশি পছন্দ করেন, যিনি দিচ্ছে, তো যারা দিচ্ছেন যারা দেওয়ার মতো সামর্থ্য আছেন তারা দেন, আর কিচ্ছু না থেকে জাকাতের টাকা নেন যদি আপনি জাকাতের মতো হন, তারপরেও আপনার সন্তানকে গাড়ান, তারপরেও আপনার সন্তানকে নিয়ে এগিয়ে যান। আমি আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, অনেকে বলো যে এটিএম স্যার আপনার একটু নাম্বারটা আমার দরকার, তা আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, দুইটা নাম্বার দিচ্ছি ব্যক্তিগত, একই রকম দেখতে একই রকম নাম্বার, আমার ব্যক্তিগত নাম্বারে আপনারা কল করবেন এবং আপনারা সরাসরি কলও করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমি তো সব একবারে পারি না, তখন যখন সময় থাকে তখন একটা একটা করে আনসার করার চেষ্টা করি, না পারলে আমার সহকর্মীরা আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর 01712 80 81 93, আবার বলছে 01712 80 81 93, বলছে 01712 80 81 93, অথবা 01612 80 81 93, আবার হচ্ছে একই নাম্বার, শুধু একটু সেভেনের জায়গায় সিক্স বললাম, 01612 80 81 93. এছাড়া ইউটিউবে এটিএম স্যার সার্চ করলে পাবেন, আমার একটা পেজ আছে এটিএম স্যার নামে, ফেসবুকে এটিএম লিখুন, তারপর স্যার লিখুন, এস আই আর পেয়ে যাবেন ইনশাল্লাহ, আর পুরো নামটা তোমার এটিএম মাহমুদ। আশা করি আজকের এই অ্যান্সারটা অনেকগুলো মানুষের জীবন বদলে দেবে। আমি কিন্তু এখন বললাম এই মুহূর্তে যে 8 লক্ষ 12 লক্ষ যারা স্টুডেন্ট আছে তাদের বলবো একটা জিনিস বলে রাখি আপনাকে, হয়তো এই প্রশ্নটা আসবে কিনা জানি না, যারা মানুষ এমন যদি পাশ করে থাকে, মনে করেন পাশ করলো তাহলে তো যেতে পারবে ইনশাল্লাহ স্টুডেন্ট ভিসায়, এইচএসসি পাস করলে বা আলিম পাস করলে বা ডিপ্লোমা পাস করলে, কিন্তু যদি পাস না করে তাহলে কি করবে? তাহলে ওয়ার্ক পারমিটে যাবে, বাট যেতে হবে। মনে করেন সে স্টুডেন্ট ভিসার সে সুযোগ পেলো না, আইএলটিএস এ ভালো পয়েন্ট পেলো না, আইএলটিএস এ 5.5 পাইনি, করেছে চেষ্টা, স্টুডেন্ট ভিসা না গেলে সে ওয়ার্ক পারমিটে যাবে, সে ইউরোপেই যাবে। ইউরোপের একটা সেনজেন কান্ট্রিতে গেলে, আপনি তো জানেন মনে হয় সেনজেন এখন 29টা দেশ আছে, একটা যদি ইউরোপের একটা সেনজেন কান্ট্রিতে যেতে পারে 29টা দেশ তার ভিসা লাগবে না, সে বৈধ, 29টা দেশের ক্যারিয়ার করতে পারবে, 29টা দেশে তার কাজ করার সুযোগ আছে ইনশাআল্লাহ। তো সুতরাং আমি বললাম যে একটা ভাবে না হলে আরেক ভাবে হবে। আপনি বলতে পারেন যে 12 লক্ষ তো সবাই পাশ করবে না, যারা ফেল করবে তারাও তো যাবে ইনশাআল্লাহ, যারা ফেল করবে তাদের বয়স 18 হলেই তারা ওয়ার্ক পারমিটে যেতে পারে, সুযোগটা কাজে লাগান। আপনার একটা জায়গা জমি আছে কিছু, যে জমিটাতে আপনার কাজে লাগাতে পারছেন না, মনে রাখবেন টাকা জমিয়ে বড় হওয়া যায় না, টাকা কাজে লাগে বড় হয় মানুষ। আপনি জমাবেন মানে সেভিং মানুষকে বড় করে না, সেভিংটাকে কাজে লাগাতে পারলে, ইনভেস্টমেন্ট করতে পারলে, তো লেখাপড়ার চাইতে, এই যে বাইরে পাঠানোর চাইতে, হালাল ভাবে ইনকামের জন্য বাইরে পাঠানোর চাইতে আর কোন শ্রেষ্ঠ বিনিয়োগ আছে? কোনটাতে বিনিয়োগ করলে, কোন ব্যবসায় বিনিয়োগ করলে প্রতি মাসে 2-3 লাখ টাকা সাপোর্ট আসবে বলেন আপনি? যেখানে আপনি 10-12 লাখ টাকা খরচ করে যদি আপনি প্রতি মাসে 2 লাখ টাকা সাপোর্ট পান, কোন ব্যবসা আছে যে আপনি 10-12 লাখ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে 2 লাখ টাকা আসবে? 2 লাখ টাকা সাপোর্ট পেতে হলে দেখবেন যে 2 কোটি টাকা ব্যয় করতে হয়, আর সেখানে মাত্র 10-12 লাখ টাকা ব্যয় করে আপনি পাঠাতে পারছেন স্টুডেন্ট ভিসায়। হ্যাঁ, আর কোরিয়াতে গেলে তো আরো কম, মাত্র 7-9 লাখ টাকা এর মধ্যে পাঠাতে পারছে। আই হোপ দ্যাট আপনারা ইউ গট মাই অ্যানসার।
0: থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে বলা যেতে পারে যে আসলে যেই 12 লক্ষ বা 10 লক্ষ যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য অনেকগুলো অপশন রয়েছে, সেখান থেকে আসলে তারা বাছাই করতে পারে এবং এই সুযোগটা কিন্তু স্যার দিচ্ছেন। আমরা অনেক ধরনের প্রশ্ন পাই স্যার, সেটা হচ্ছে ইংরেজিতে আসলে অনেকে দুর্বল এবং এটা আসলে ভয়ের একটা কারণ। তো আমি আসলে সবাইকে বলে রেখেছিলাম যে আপনি আসার পরে আমরা আপনার কাছ থেকে এটার ব্যাপারে উত্তরটা জেনে নেব, তবে এই মুহূর্তে আমি আরেকটা প্রশ্ন আপনার সামনে তুলে ধরতে চাই, আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনি সেগুলোর উত্তর দিয়ে দিবেন। এস কে জাকারি আমাদেরকে লিখেছিলেন, আসসালামু আলাইকুম স্যার, আমি 2015 দাখিল 4.38, 2017 আলিম 3.92, ফাজিল 2022 2.86, আমি কি ইউরোপে যেতে পারবো? ইউটিউবে অথবা ফেসবুকে বিভিন্ন ধরনের লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে, তারা বলছে ইউরোপেতে মাত্র 3 মাসে অথবা 2 মাসে ভিসা পাওয়া যায়, সেটা কি করে সম্ভব জানাবেন প্লিজ।
1: আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওর তো আসলে একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে,
0: জি,
1: এবং সে যেহেতু 13 এবং 15 ম্যাট্রিক ইন্টার হয়ে গেছে, তো দাখিল আলিম হয়ে গেছে। আচ্ছা, এরপরে তার ব্যাচেলারটাও আছে, তো যেহেতু তার ইন্টার পর্যন্ত হয়ে গেছে, আমরা এটা দিয়েও কিন্তু যদি আমরা ব্যাচেলরটা নাও ধরি, অনেকেই বলে স্যার একটু বেশি দিনের ভিসা চাই, তখন আমরা কি করি জানেন? আসল ব্যাপারটা তো আমি বলি শুধু লেখাপড়াই তো উদ্দেশ্য না, উদ্দেশ্য একটা উন্নত জায়গায় যাওয়া, সেটেল হওয়া, ভালো ইনকাম করা। আপনি আমার সাথে একমত কিনা জানি না, আমি অনার্সের পরে মাস্টার্স করতে বলি না খুব একটা, খুব বিশেষ প্রয়োজন না হলে মাস্টার্স প্রয়োজন নাই, মাস্টার্সের পুরো সময়টা যদি সে স্কিল শেখে, সফট স্কিলগুলো, সে ইংলিশে তুখর হয়, হ্যাঁ, লেভেল 1-2 আইএলস করে, এরপর ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং করে, সে কিন্তু কিছু করতে পারবে যেটা মাস্টার্সে সম্ভব না। এই সফট স্কিলগুলো শিখলে সে অনেক কিছু, সে মানে ভালো ইনকাম করবে। আমি দেখি বাংলাদেশেই আমাদের অনেক ছাত্র, বেশ কিছু ছাত্র, তারা 1 লাখের উপর ইনকাম করছে শুধুমাত্র ইংলিশ শিখে, ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং করে। আজকে বেশ কিছু ছাত্র তারা 1 লাখের উপর ইনকাম করছে, গ্রামের অনেকেই 10 থেকে 20 হাজার ইনকাম করছে, অনেকেই 50 হাজার ইনকাম করছে, এবং বেশ কিছু বিধবা, আপনারা অবাক হবেন, বিধবা ডিভোর্সি, তারাও এখন নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়েছে। কোন ইনভেস্টমেন্ট নাই, শুধু শেখা, শেখার চাইতে বড় কিছু নাই এখন।

0: এই পর্যন্ত পড়াশোনা করেছে, ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করেছে, ব্যাচেলর শেষ হয়েছে, এরপরে সে যদি আইএলটিএস করে, লেভেল টু করে, তাহলে এই মুহূর্তে তার বিদেশ যাওয়ার সুযোগ আছে। যদি টাকা না থাকে তাহলে অবশ্যই বলবো, অবশ্যই বলবো, শুধু বাধা ধরা একটা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করার চাইতে আমি এখন অনেককেই বলি যে এর থেকে অনেক বেশি সুযোগ আছে। হ্যাঁ, সরকারি চাকরি ভালো, বেসরকারি চাকরি ভালো, কিন্তু এটা লিমিটেড ইনকাম, কিন্তু অনেক কিছু করার সুযোগ আছে। আমি একজন সাহাবির কথা বলি, আশার মুবাশশারা, আশার মুবাশশারা মানে হচ্ছে যারা, যে 10 জন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাদের সম্পর্কে দুনিয়া থাকতেই যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদের মধ্যে এই 10 জনের মধ্যে একজন নাম বলি, হযরত তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। তো হযরত তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এমন আমলদার ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে যারা খুব ভালো আমলদার ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে এই 10 জনের মধ্যে একজন যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর কাছে অনেক মানুষ, সাহাবীরা থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ তখনকার সময়ে আমানত রাখতো, টাকা রাখতো, সোনা দানা রাখতো, সম্পদ রাখত। তো একসময় তো উনি মনে করলেন, একটা হাদিস তো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি চাইতে, এই ব্যক্তি চাইতে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি শুধু নিজের জন্য, নিজের জন্য নিজের পরিবারের জন্য রোজগার করে, তার থেকে ওই ব্যক্তি বেশি উত্তম যে নিজের পরিবারের জন্য রোজগার করে এবং আরো 10 জন 20 জন পরিবারের জন্য তাদের রিজিকের জন্য ব্যবস্থা করে, কাজ করে। তো একটা এই জন্য উনি কি করলেন দেখেন, উনি বললেন যে ঠিক আছে, তোমরা যে টাকাটা আমাকে আমানত রাখছো, তোমরা তো এখন নিচ্ছ না, কেউ হয়তো 6 মাস পরে, কেউ 1 বছর পরে, কেউ 2 বছর পরে নিবে, আমি কি এই টাকা, এই টাইমের জন্য টাকাটা ধার নিতে পারি? হ্যাঁ অবশ্যই নিতে পারেন। তখন উনি কি করলেন জানেন, তখন এটা রিয়েল এস্টেট বিজনেস কাজে লাগালেন। আমার দেশে এখন যেটা আমরা করি রিয়েল এস্টেট, তখন তো এই কনসেপ্টটা আসলে এইভাবে ছিল না তেমন। উনি কি করলেন দেখেন, তখন থেকে কিন্তু আমাদের কনসেপ্টটা পেয়ে গেলাম। উনি কি করলেন, জায়গা কেনা শুরু করলেন বিভিন্ন লোকেশন দেখে দেখে, এবং তারপর ইনভেস্ট করলেন, একটু জায়গাগুলো একটু একটু সুন্দর করে করলেন, কিছু গাছ, কিছু রাস্তাঘাট বেঁধে দিলেন। হ্যাঁ দেখেন যে একটু করার কারণে এখানে ফুলের গাছ লাগাই দিলেন, একটু সৌন্দর্য বর্ধন করলেন, ওই জায়গাগুলোর দাম বেড়ে গেল, যে দামে কিনলেন তার থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে গেল, এবং এবার বাড়তে বাড়তে এমন হয়ে গেল তার আমানত কিন্তু রয়ে গেল ওই রকম, কিন্তু তার ইনকাম বেড়ে অনেক হয়ে গেল। তো যখন তিনি লাস্ট এসে, যখন তার মৃত্যুর আগে অর্থাৎ লাস্ট জিহাদের আগে যাওয়ার আগে, তার বড় ছেলে সন্তানকে ডেকে বললেন, তাকে বুঝিয়ে দিলেন সবকিছু, যে কত আমানত আছে আর কত দিতে হবে, কিছু ওসিয়ত করলেন আর বাকিটা পরিবারের জন্য। এখন প্রায় এখনকার সময় যদি আমরা হিসাব করি, তাতে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা হলো ওনার, 5 থেকে 6 কোটি না, 5 থেকে 6 হাজার কোটি টাকা হালাল টাকা। এটা যখন হলো তো উনি তাকে, উনি কিন্তু দেখেন ওনার জীবনযাপন কিন্তু ওরকমই ছিল, মানে টাকা বৃদ্ধির ফলে উনি কিন্তু জীবনযাপন চেঞ্জ করেননি, মানে পোশাকে খুব একটা পরিবর্তন করেননি, মানে যা ছিল তাই ছিল। কিন্তু উনি কি করলেন, মানুষের কর্মসংস্থান বাড়ালেন মানুষকে, এবং উনি ওসিয়ত করে গেলেন, কিছু এত টাকা ওসিয়ত, এত টাকা হচ্ছে তাদের আমানত ফেরত দিতে হবে ঋণ, আর বাকিটা কিন্তু সব ওই টাকা থেকে এত টাকা উঠছে। দেখেন উনি বিনিয়োগ না করতো তার টাকা কিন্তু ওইটাই থেকে যেত, ওনার টাকা ঋণ ছিল মাত্র 800 কোটি বা 900 কোটির মতো। হ্যাঁ এটা থেকে বানালেন কত বলেন তো, প্রায় 6 হাজার কোটি টাকা,
1: 1000 কোটি টাকা।
0: তাহলে কত গুণ বাড়ালেন, 6 গুণ বাড়াইলেন। কিন্তু যদি রেখে দিতেন তার টাকা কিন্তু ওইটাই থাকতো, এজন্য বিনিয়োগ করার ফলে 6 গুণ বেড়ে গেছে। তো তখন কি করলেন উনি, বাকি টাকাটা বললেন কিছু উচ্ছেদ করুন, আর প্রায় 3,500-4,000 কোটি টাকা পরিবারের জন্য রেখে দিলেন। তাদেরকে বললেন, তোমরাও এই টাকাটা অলস রেখে দিও না, তোমরা কাজে লাগাও, পরিবারের জন্য কাজে লাগাও, এবং প্রয়োজন মেটানোর পরে বাকি টাকা তোমরা বিজনেস ব্যবসা করো। হ্যাঁ এভাবে করলেন, খাটাও। তা আমি যেন বলবো আজকে যারা শুনছেন দেখছেন, মনে রাখবেন আপনার যে সেভিংস আছে, টাকা আছে, তাকে জমিয়ে আপনি বড় হতে পারবেন না। যারা এই যে প্রশ্ন করেছেন, আমি তাকে বলবো দেখেন আপনার এইটুকুর সাথে কি বিনিয়োগ করবেন, আপনি আইএলটিএস করেন, খুব বেশি তো টাকা লাগে না, লেভেল টু করেন, এখানে বিনিয়োগ করেন, শিখেন, যদি বিদেশ যাওয়ার সুযোগ হয় তাহলে এর সাথে যোগ করেন বিদেশ যাওয়ার ভিসা প্রসেসিং। আমি এই জন্য বলি সফলতার জন্য এখন খুব অল্প বয়সে যদি কেউ সফল হতে চাই, যেটা 28 বছর বয়সে একজন মানুষ চাকরি করে বা বাপ্পা কিছু পায় তার কাছে, অনার্স ভাষা শেষ করার পরে একটা ছেলে মনে করেন বাংলাদেশে 28 বছর 29 বছর বয়সে চাকরি পাচ্ছে, ভালো জব বা যাই হোক, কিন্তু 28 থেকে 29 বছর বয়সে, অথচ 18 বছর বয়সে এইচএসসির পরে, আলিমের পরে একজন মানুষকে তো ইউরোপে পাঠাচ্ছে। ওই যে বললাম একটা ছেলে বললো সে 1800 ইউরো পাচ্ছে, যেটা এখন হচ্ছে কত, প্রায় 2,50,000 টাকা, 2,50,000 টাকা। আর এখানে আমাদের একজন ইনকাম করছে এই 28 বছর বয়সে, সে স্ট্রাগল করে ইনকাম করছে মাত্র 15,000 টাকা, তা পাচ্ছে না অন্য জায়গায়, খুব ভালো হলো 20,000 টাকা, নাই 25,000 টাকা, এর চেয়ে বেশি পাচ্ছে না, কিন্তু 25,000

0: তদন্ত, 20,000 টাকা স্টার্টিং পাওয়া অনেক কঠিন। তো সেইটা যখন 20,000 টাকার জন্য যখন যুদ্ধ করছে, তখন ওই একই যোগ্যতা বা তার থেকে অনেক কম যোগ্যতা একটা ছেলে, সে কিন্তু ইউরোপে অনায়াসে যেয়ে শুরু করছে 2,50,000 টাকা দিয়ে, 2,00,000 টাকা দিয়ে। আমি এই জন্য বলবো, স্বপ্ন পূরণের জন্য আমরা স্বপ্ন দেখতেই জানি না, আমরা স্বপ্ন দেখা ভুলেই গেছি, জানি না, শিখেই নাই স্বপ্ন যে কোন পর্যন্ত দেখতে হয় এটা আমরা জানি না। অনেক পরিবার চিন্তাই করতে পারে না, বলে না না তুমি জানো না, যেও না। এরপরে দেখেন কিছু আছে, আমার একটা সন্তান, কালকে এক ভদ্র বলছে, স্যার আমার একটা সন্তান, একটা ছেলে, আমি তাকে পাঠাতে চাই না। আমরা যে আপনি তাকে, আপনি তো 60 জন বেঁচে থাকবেন না, তাহলে আপনি ওর জীবনটা কেন নষ্ট করবেন? ওর তো অনেক কিছু করার ছিল, আপনাদের জন্য করার ছিল। ও যদি বাইরে যেত তো আপনার জন্য একটা মসজিদ করে দিতে পারতো আপনার নামে, এটা সাদগায় জারিয়ে কিন্তু চলতে থাকে, একটা মাদ্রাসা করতে পারতো, একটা এতিমখানা করতে পারতো, একটা কোনো ভালো একটা সোসাইটির কাজ করতে পারতো। আপনি জানেন গ্রামে অনেক জায়গায় আমি দেখেছি টিউবওয়েল নাই, খাওয়ার পানির জন্য অনেক দূর যেতে হয়, কারণ তাদের জন্য টিউবওয়েল করে দিতে পারতেন। এটা একটা জন্য তো হালাল টাকা দরকার, যেটা বাংলাদেশে টাকা ইনকাম করে ওই আসতে যাইতে, ওই অফিসে যেতে আসতে, ওই সংসার চালাইতে সব শেষ হয়ে যায়, প্রতি মাসে 1-2 হাজার টাকাও জমে না, অনেকে ঋণ করতে হচ্ছে। আর এমনিতেই তো আপনি জানেন সবকিছুর দাম তো প্রতিনিয়ত বাড়তেই থাকে, এটাই তো স্বাভাবিক। তো তখন কি হয়, সেক্ষেত্রে আপনার প্রয়োজন মেটাতে পারে না। যারা অনেক ইনকাম করে তারা কিন্তু বলে না যে কত টাকা বৃদ্ধি পেয়েছে, দাম নিয়ে প্রশ্ন করে না। যাদের টাকা কিন্তু কম, তারা কিন্তু সীমিত ইনকামের, তারা কিন্তু সবসময় অনেক ধরনের কথা বলে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো যারা ইউরোপে যায় তাদেরটা বলে না, তার তো আসলে ব্যাপার না তাদের জন্য। তা আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে আমি বলবো, যারা আমাকে একটু এই পরামর্শগুলো নিতে চান, আপনার বাড়ি হতে পারে রংপুর বা দিনাজপুর বা সিলেট বা চট্টগ্রাম বা ময়মনসিংহ বা যেমন আমার বাড়ি কুষ্টিয়া, তাদেরকে বলবো যে একদিনের জন্য ওরা আসুন, এবং কালকে আসুন, পরশু না, আগামীকালকে আসুন। আজকে নাম্বারটা দিচ্ছি, আমি ঠিকানা বলছি না, যেহেতু এটা একটা মিডিয়া ভিত্তিক প্রোগ্রাম, এখানে আমার ঠিকানা দেওয়া উচিত হবে না, তবে আমি নাম্বার দিচ্ছি, এর মাধ্যমে আপনি ঠিকানাটা নিয়ে যাবেন। ঢাকার মালিবাগ মৌচাকে এটিএম, যা সততা সাধারণ মরণ, আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে একটাবার আসেন, দেখা করেন। আপনার যোগ্যতা নাই, টাকা নাই, পয়সা নাই, লেখাপড়া করেছেন বা করেননি, আপনার কেউ নাই বা আপনার আছে, সুযোগ আছে কি নাই সেও বাদ দিলাম, কিছু নাই, আপনি বাস ভাড়াটা জোগাড় করেন, না হলে ধার করেন, না হলে কিছু ডিম বিক্রি করেন, মুরগি বিক্রি করেন, তারপরও আসেন, কবুতর বিক্রি করেন, মানুষের কাছ থেকে নেন, হ্যাঁ কিছু শখের জিনিস বিক্রি করেন, তারপর ঢাকায় এসে আমার দেখা করেন। একটা দেখা করা ইনশাল্লাহ আপনার জীবন বদলাবে, ইনশাল্লাহ। আমাকে কিছু দিতে হবে না, বিনিময়ে আমি কিছু চাই না, আমাকে আমি কিন্তু ফি নেই না করো, আমার সাথে দেখা করার জন্য, পরামর্শ নেওয়ার জন্য আমি এ যাবৎ পর্যন্ত গত 24 বছর কারোর কাছে কোনো ফি নেই নাই, বাকি জীবন নিতে চাই না, এটা আমি সদগায় জারিয়া করলাম। বাট আপনার জীবনে কিছু একটা ইম্প্যাক্ট ফেলার জন্য আমার কিছু যদি ভূমিকা থাকে, এটা অনেক কিছু আমার আমার ভালো লাগবে এটা। আমি নাম্বারটা দিচ্ছি আবারও, ব্যক্তিগত নাম্বার 01712-80-81-93, আমার ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার অথবা মানুষ গড়া কারিগর, মানুষ আমি যেহেতু শিক্ষক, মানুষ আমাকে এটিএম স্যার বলে, আর পুরো নামটা এটিএম মাহমুদ, তো এটিএম স্যার বলেই সেভ করে রাখুন, যে 01712-80-81-93 এই নাম্বারটা। এর সাথে হোয়াটসঅ্যাপ আছে, এখানে মেসেজও করতে পারবেন, এখানে আপনারা চাইলে সরাসরি কলও করতে পারবেন ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, আমাদেরকে লিখেছেন মোহাম্মদ মাহির খান নিলয়, তিনি লিখেছেন, স্যার আমি SSC তে সায়েন্স নিয়ে পড়েছি, ইন্টারে আর্টস নিলে কি বাইরের দেশে যেতে কোনো প্রবলেম হবে? একটু জানাবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনার কথায় 5 ওয়াক্ত নামাজ শুরু করেছি।
0: মাশাআল্লাহ মাহির, তোমার জন্য শুভকামনা। একটা জিনিস আমি বলি অনেক সময়, মনে করেন আচ্ছা আমি চাইলাম যে তুমি বড় হও, সেটা আপনাকে বিশ্বাস করেন, আমার সবাই চাইলাম কিন্তু আল্লাহ চাইলো না, এটা কি সে বড় হবে? রিজিকের ফয়সালা, সফলতার ফয়সালা বা বড় হওয়ার ফয়সালা, এটা কখনো জমিনে হয় না, আসমানে হয়। এবং এই এই যে এই এটার জন্য আমি সবসময় বলি, যখন তুমি মনে করছো তুমি কিছু করতে চাও, অবশ্যই আগে শুরু করো, তোমার একটা ইনশিওর করো, তুমি মুসলিম হলে 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়, এবং ফজর নামাজ পড়ে দিনে শুরু করো। এবং নামাজ এমন একটা আশ্চর্যজনক ইবাদত, যত সে দেরি করবে নামাজে তত তার ক্যারিয়ার থেকে পিছিয়ে যাবে, তত তার পড়াশোনা খারাপ হবে, তত তার ইনকাম বা সবকিছু বরকত বারাকা কমে যাবে। আপনি একদম দেখবেন যে অনেককে যে তার বারাকা বেশি, দেখেন কিভাবে হয়, একটা ছেলে সে অনার্স করেছে, মাস্টার্স করেছে, সে ভালো রেজাল্ট করেছে, সে বেতন পাচ্ছে মনে করেন 20,000 টাকা, ঠিক। আরেকটা ছেলে তার থেকে অনেক কম লেখাপড়া করে 7-8 পর্যন্ত লেখাপড়া করেছে বা তেমন পড়েনি, আমার কাছে তো অনেকে আসে এমনকি স্কুলেই যায়নি, সেই ছেলে দেখেন লেভেল জিরো করেছে আমাদের এটিএমস থেকে, কিছু পারে না যখন তখন আমরা তাকে লেভেল জিরো করাই, লেভেল ওয়ান করাই, এইটুকু করার সে এখন ওয়ার্ক পারমিটে যেতে পারছে বিভিন্ন ইউরোপের দেশে, ইউরোপের সেনজেনমুক্ত দেশে যাওয়া যাচ্ছে। এখন সে ইনকাম করছে কত জানেন প্রতি মাসে? হ্যাঁ, 2-3 লাখ, 4 লাখ ইনকাম করছে হালাল ভাবে। এবং সে আর এই যে ভালো ছেলেটা যার লেখাপড়া অনেক ভালো, সব ফার্স্ট ক্লাস পাওয়া, সে ইনকাম করছে 20,000 টাকা। তো যখন সে 4 লাখ ইনকাম করছে তার কত গুণ বেশি বলেন? 20,000 কত গুণ বেশি 4 লাখ? তো আমি ধারে কাছে তো নাই, তার মানে কি হলো দেখেন 20,000 টাকা ইনকাম করে এক বছরে সে ইনকাম করছে কত? সে ইনকাম করছে 2,40,000 টাকা, তাই তো? আচ্ছা, অথচ তার তো এক মাসের ইনকাম প্রায় 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা, তাহলে তার তো 2 বছরের ইনকাম প্রায় আপনার 1.5 বছরের ইনকাম, তার 1.5 বছরের ইনকাম হচ্ছে তার এক মাসের ইনকাম। তো দেখা যাবে সে 20 বছরে যে ইনকাম করলো আর সে 1 বছরে যে ইনকাম করলো, 1 বছর ইনকামটা বেশি হয়ে গেল। তো এই জন্য আপনি দেখেছেন যে ওই মানে বারাকা কাকে বলে, বারাকা হচ্ছে আল্লাহ অল্প পরিশ্রমে অল্পতে অনেককে অনেক কিছু দিয়ে দেন, এই জন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজ যেন চান না হয়। তুমি 5 ওয়াক্ত পড়ছো, আমি খুশি হলাম। আর তুমি যেহেতু বলেছো SSC করেছো, এরপরে তোমার ইন্টার পাস করে ইনশাল্লাহ, আর মাঝখানে তোমাকে এটা করতে হবে, আমি একটু বলে রাখি, যে ঠিক মাহিরের মতো এখন যারা সচেতন আমাকে শুনেছে বা আমাকে বা আরো কিছু ক্যারিয়ার কনসালটেন্টদের শুনে, তাদেরকে বলবো, বাপ্পাকে বিশেষ করে বলবো, আপনার সন্তানের বয়স যদি 10 বছর হয় তাহলে আমাদেরকে দেন অনলাইনে, আশা রাখবে না, 10 বছর থেকে 13 বছর বা 15 বছর পর্যন্ত আমাদেরকে দেন, 13 বছর দিলে যথেষ্ট, জাস্ট 3 বছর সে আমাদের সাথে অনলাইনে তার পড়াশোনা চলবে, সে যা পড়াশোনা করছে সে 7-8 যা পড়ছে তা পড়তে থাকবে, পাশাপাশি অনলাইনে 10 বছরে কি হয়, একটা ছেলে কত পড়ে, ক্লাস 3-তে পড়ে, তাই না? তো সাধারণত 3-তে পড়ে বা 4-এ পড়ে, এই তো হয়। তো 10 বছরে যেটা করছে পাশাপাশি সে করবে অনলাইনে, জাস্ট 10 বছর থেকে আমাদের লেভেল 0-তে দেন, 11 বছর হলে তাকে লেভেল 1-এ দেন। হ্যাঁ, যদি 10 বছরে 0 করতে পারে তাহলে সে লেভেল 1 করতে পারবে, লেভেল 2 করান, তারপরে তাকে আপনার ডিজিটাল মার্কেটিং করান, তারপরে ফ্রিল্যান্সিং করেন এবং তাকে IELTS পরে করান, এই এই টাইমের মধ্যে সব হয়ে যাবে। যদি একবার না পারে দ্বিতীয়বার সম্পূর্ণ কোর্সটা তার ফ্রি, দ্বিতীয়বার না পারলে তৃতীয়বার সম্পূর্ণ কোর্সটা ATMs থেকে ফ্রি দেওয়া হয়, যা ছাত্র ছাত্রের মরানো। এইভাবে একটা কোর্স 10 বার পর্যন্ত করা যায়, তাকে হতেই হবে, যদি ATMs এ না হয় তাহলে হয়তো পৃথিবীর কোথাও হবে না, আমি আবার জোর দিয়ে বলছি, যদি ATMs না হয় তাহলে পৃথিবীর কোথাও হবে না, কেন একটা কোর্স এক খরচে 10 বার করা যায়, অর্থাৎ তাকে শিক্ষক হওয়ার লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এই ছেলে কিভাবে বেকার থাকে, এই মেয়েটা কিভাবে বেকার থাকে? আর একটা কথা বলবো, যাদের সন্তান শুধু মেয়ে বা আপনার হয়তো ছেলে মেয়ে দুটাই আছে, অনেকে দেখবেন ছেলেদের প্রতি খুব ভালোভাবে তার পড়াশোনার প্রতি গুরুত্ব দিচ্ছে, মেয়েদেরকে একেবারে গুরুত্ব দিচ্ছে না। মেয়ে তো পর্দায় থেকেই ভালো ইনকাম করতে পারে, পর্দায় থেকেই তো লেখাপড়া করতে পারে। আপনি ঠিক আছে, আমি ধরলাম যে আপনি রক্ষণশীল পরিবারের, আমি তো সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলি, তো সেখানে আপনি ওই রক্ষণশীল পরিবার, আমি তো ভালোবাসি তাদেরকে, তো সেখানে আপনার সন্তান যদি ঘরে বসেই অনেক মেয়ে ইনকাম করছে আমি দেখাতে পারতাম, তারা তো পর্দায় থেকেই মাসে 1-2 লাখ ইনকাম করছে, তো ঠিক আছে না হোক 50,000 ইনকাম করুক না কেন, যদি কোনো মেয়ে 50,000 মাসে ইনকাম করে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং মাধ্যমে ইংলিশ শিখে, আপনি বলেন তো ওই মেয়ের বিয়ে দেওয়ার জন্য যৌতুক দিতে হবে? হবে? কার সাহস আছে, কোন ছেলের সাহস আছে 50,000 টাকা ইনকাম করা একটা মেয়ের যৌতুক চাইবে? এমন স্পর্ধা কোনো ছেলে আছে? আমার মনে হয় না। এই জন্য আপনি কিভাবে করতে পারেন আপনার সন্তানকে যোগ্য করে তোলেন, আমি চাকরির কথা বলছি না কিন্তু ঘরে বসেই করতে পারবে এটা ইনশাল্লাহ, তা আশা করি। আরেকটা কথা বলে রাখি, অনেকেই আমাকে বলেন স্যার আমি তো তেমন লেখাপড়া করি না কিন্তু আমার ওয়াইফ লেখাপড়া করেছে, বা ওয়াইফ লেখাপড়া করে কিন্তু হাজব্যান্ড লেখাপড়া করেছে। আপনি কি জানেন ইউরোপের সেনজেনভুক্ত দেশ ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, এগুলোতে একজনের যোগ্যতা দিয়ে, শুধু হাজব্যান্ড না বাচ্চা কাছে সহ যাওয়া যায়, যদি হাজব্যান্ডের যোগ্যতা থাকে তাহলে ওয়াইফ সহ বাচ্চার কাছে সবাই যেতে পারে। এবার তারা কি পাচ্ছে দেখেন, যদি একজনের যোগ্যতা থাকে সে শুধু আইলস করবে, বাকিদের আইলস করতে হবে না, বাকিদের কোনো কোর্সও লাগবে না, শুধু ইংলিশ শিখতে হবে, তারা কি করতে পারছে? ওই একজনের যোগ্যতা দিয়ে আমাদের এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, সে ওখানে যিনি যাচ্ছেন তিনি পার্ট টাইম করার সুযোগ পাচ্ছেন, বাট তার হাজবেন্ড বা তার ওয়াইফ ফুল টাইম করার সুযোগ পাবে, এবং বাচ্চার জন্য ওখানে ডে কেয়ার সুবিধা আছে, বাচ্চাদের রাখার ব্যবস্থা আছে, যে ছোট ভাই তাদের রাখার ব্যবস্থা আছে আলাদা। এই সুযোগগুলো তো আছে, আপনাকে জানিয়েই তো না আমরা, আমরা শুধু কান্নাকাটি করি, হা হতাশ করি, নিজেকে গড়ে তোলার জন্য একটা সময়ও দিই না। শয়তানের একটা বড় পাঠশালা আছে, বিশ্ববিদ্যালয় আছে, তার প্রথম চ্যাপ্টারটার নাম কি জানেন? হতাশা। যার মধ্যে হতাশাকে প্রশ্রয় দিলেন সে মনে করে আপনাকে শেষ করে ফেলবে। যার মধ্যে হতাশা ঢুকে যায় শয়তান বলে যে তার মধ্যে একটা শয়তান ঢুকে গেছে, অত তার আর কাজ করা লাগে না, অত শয়তানের ডিউটি শেষ। কারণ হতাশা যখন আসবে দেখবেন যে পাঁচ রক্ত নামাজ পড়তো জামাতে তার আস্তে আস্তে জামাত ছুটে যাবে, এরপরে হতাশার কারণে আস্তে আস্তে তার নামাজের ওয়াক্ত ছুটে যাবে, পাঁচ ওয়াক্ত পড়তো চার পড়বে, তারপর তিন পড়বে, তারপর আস্তে আস্তে নাই, এরপর হতাশা বেশি হওয়ার কারণে কোন একটা হয়তো ধূমপান করা শুরু করবে, সিগারেট খাওয়া শুরু করবে, তারপরে বলবে যে আরো বসে হলে তখন মাদক নেওয়া শুরু করবে, তারপর আরো হলে তখন লাস্টে হচ্ছে সুইসাইড। অর্থাৎ এইভাবে করে শেষ করে দেয় শয়তান, ওই যে ঢুকে গেল কি হতাশা, এখান থেকে শেষ আস্তে আস্তে আস্তে আস্তে একদম শেষ। এই জন্য হতাশা আসছে নাই নাই করবেন, নাই হতাশা নাই, নো ডিপ্রেশন ইন লাইফ, কখনো প্রশ্রয়ই দেবেন না, ঢুকতেই দেবেন না। যে অবস্থায় আছেন, যে হালতে আছেন, বলবেন আলহামদুলিল্লাহ, প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, আপনার জীবন আগের থেকে ভালো হবে ইনশাল্লাহ, যে অবস্থায় থাকেন। আর প্রতিদিন বারবার বারবার চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিল সামা আলাইকুম মিদরারা। আপনারা এটা পড়ে দেখেন সূরা নূহের মধ্যে, আপনার 10-12 আয়াত পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা কি বলছেন, তুমি ইস্তেগফার করো, তওবাকারীদের মধ্যে সব শামিল হও, আমি তোমার রিজিক বাড়াই দেব, আমি তোমার রিজিক দিব, ধন সম্পদ দিব, পানি বর্ষণ করব, অর্থাৎ তোমার জন্য এখানে ফসল দিব, সন্তান দিবে, সবকিছু কিন্তু এখানে। তার মানে এটা ইস্তেগফার করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনার জীবনের দুঃখ কষ্টগুলো চলে যাবে, আপনার জীবনে সম্পদ বাড়বে, আপনার জীবনে টাকা পয়সা বাড়বে হালাল ভাবে, আপনার জীবন আগের থেকে সুন্দর হবে। আজকে এই দুটো আমলের কথা বললাম, প্রত্যেকে করবেন, প্রত্যেকে ইনশাল্লাহ
1: ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। আমাদেরকে লিখেছেন দেলোয়ার হোসেন, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, সিঙ্গাপুর থেকে জেনারেল আইজিএস করতে চাই, কোনো সুযোগ আছে কি? এবং ইসিএ করতে চাই, আমার ভাতিজা আপনার ওখানে লেভেল 1 করছে।
0: আচ্ছা, আপনি যে বলে সিঙ্গাপুর থেকে করতে চান, ঠিক আছে করা তো যাবে, কিন্তু কেন করতে চান? উনি কি লিখেছেন, উনি কি পাশ করেছেন? আচ্ছা, অনেকেই কিন্তু মনে করে যে আমি হ্যাঁ যাবো, কিন্তু জেনারেল আইসটা কেন লাগবে সেটা তো আপনি লেখেননি। অনেকে ভুল তথ্য দিয়ে আপনি ভুল কিছু করে থাকে। দেখেন আপনি মাস্টার্স পাস কিনা, তাহলে ক্যানাডাতে একটা সুযোগ আছে, তবে আপনি এই পদ্ধতিতে না যে বরং আপনি ওখান থেকেই সিঙ্গাপুর থেকেই আপনি ইউরোপের জন্য ওয়ার্ক পারমিটের কাজ করতে পারেন। আর যদি লেখাপড়া থাকে তাহলে স্টুডেন্ট ভিসায় যেতে পারেন, আমরা ওখান থেকেই আপনার স্টুডেন্ট ভিসার কাজ এখান থেকে করতে পারবো, ঢাকা থেকেই, এটিএম থেকেই। আবার ওখান থেকে আপনি ওখানে বসেই থাকেন, ওখানে আপনি শুধু অনলাইনে আমাদের যোগাযোগ করলে আপনার প্রসেসিং ডান হয়ে যাবে এখান থেকে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার হতে পারে স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক ভিসা। তো সুতরাং আপনার ইসিএটা আমাদের এখানেই করানো হয়, সিএটা কিন্তু এটিএম সে সব হয় এখান থেকে হয়, এখান থেকে জেনারেল একাডেমিক আইটেস্ট হয়, আবার জেনারেল আইটেস্টও এখান থেকে হচ্ছে, সব ধরনের সার্ভিসে আছে এখানে, অনলাইনও আছে অফলাইনও আছে, আবাসিকও আছে অনাবাসিকও আছে, সবই আছে। তো আপনি ওখান থেকে অনলাইনেও করতে পারেন, হ্যাঁ, কিন্তু আপনার প্রয়োজন কিনা সেটা দেখেন, যেন আমাকে যদি খুলে বলেন তাহলে আমি আশা করি, আমি নাম্বারটা আবারও বলছি, আপনি এই নাম্বারে যোগাযোগ করেন, তাহলে আপনারটা বুঝতে পারবো যে প্রয়োজন আছে কি নাই। খামাখা করে তো লাভ নেই, হয়তো আপনার একাডেমি লাগবে, আপনি করছেন জেনারেল, তো টাকা তো নষ্ট হবে, অর্থাৎ একটু তথ্য দরকার, আন্দাজে কোনো কিছু করবেন না। নাম্বারটা আবার বলছি, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর, আমার ব্যক্তিগত নাম্বার অনেকে চাই, স্যার একটু ব্যক্তিগত নাম্বারটা দেন, আমার ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি 01712 80 81 93। আমার বলছে ব্যক্তিগত নাম্বারটা 01712 80 81 93। আপনারা নিচে লিখে রাখতে পারেন এটিএম, যা সততার চাদরে মোড়ানো। একটা কথা বলে রাখি, সেভাবে আপনি জানেন যে বাংলাদেশে অনেক এজেন্সি আছে, হাজার হাজার আছে, শত শত বলে ভুল হবে, সব কিছু মিলে কয়েক হাজার হবে, এর মধ্যে কয়জন সততা নিয়ে কাজ করে? আপনি জানেন অনেক রিপোর্টে আসছে, বিভিন্ন নামটা আমার নাম বলতে চাই না, কিন্তু দুঃখজনক হলো সত্য, এজেন্সি হলেই মানুষ ভয় পায়, আতঙ্কে থাকে, না জানে তার জীবনের সব সম্পদ যেটুকু তার গচ্ছিত ছিল হয়তো কোনো জমি বিক্রির টাকা, অথবা বাবার রিটায়ারমেন্টের টাকা, অথবা মায়ের গয়না বিক্রি করার টাকা, অথবা কোনোভাবে ধার করা টাকা, সেই টাকাটা দিল ভিসা প্রসেসের জন্য, স্টুডেন্ট ভিসা হোক অথবা ওয়ার্ক পারমিট হোক, সে সব কিছু মিলে চলে গেল। যেন আমি যেটা বলি, আমি এই মুহূর্তে যেখানে আমি আমি এখন লাইভ করছি এটিএমস থেকে, দেখতে পাচ্ছেন এটিএম সততা চন্দ্রমন, সেটা এই বিল্ডিং এ আছে প্রায় 11 বছর ধরে। তার কিছুটা তিনটা বিল্ডিং চারটা বিল্ডিং আগে আর তিনটা বিল্ডিং পরে, এইটুকু আরো দুইটাতেও আমার বিচরণ ছিল। তো এইটুকু মিলে আমি আছি এখানে প্রায়, আমার এখানে এই এই বিল্ডিং এতে 11 বছর, আর বাকি আর দুই তিনটা বিল্ডিং মিলে আর দুইটা, তাহলে এই তিনটা বিল্ডিং এর মধ্যেই আমার বিচরণটা এখানে প্রায় কত বছর হবে, তিনটা বললে বলবো চারটা বিল্ডিং, হ্যাঁ এই চারটা বিল্ডিং এখন যেটা আছে এখানে 11 বছর, বাকিটা আপনার ধরে প্রায় 24 বছর, এখানে প্রায় 24টা বছর। তাহলে আপনি এখন বলেন, তাহলে আমি তো এখানেই এই ঢাকার মালিবাগে মোচাক মার্কেট কাছাকাছি, তো ওরা কি করে দেখবেন, ওরা আজকে এখন হয়তো মিরপুরে আছে, এরপরে চলে গেল বনানী, এরপরে চলে গেল মহাখালী, এরপরে চলে গেল হয়তো অন্য কোনো জায়গায় উত্তরা, এরপর দেখবেন আরো অন্য কোনো জেলায়, এরপর সিলেটে, এরপর চট্টগ্রাম, আর অন্য কোনো জায়গায় দেখবেন যে নাই, এরপর রংপুরে, আপনার খুঁজেই পাচ্ছেন না, এরপর হয়তো অন্য কোনো দেশে চলে গেছে পালায়। তো তারা কি করে, দীর্ঘস্থায়ী রাখে না, তারা একটা সিজন নিয়ে করে এটা, আরেকটা কাজ করে তারা, খুব অল্প অ্যামাউন্ট বলে। আমাকে অনেক বলে স্যার এত টাকা কেন লাগে, টাকা তো বেশি বলেন। হ্যাঁ আপনার কর্মকর্তারা বললো যে বেশ কিছু টাকা লাগবে, কিন্তু ওরা তো অনেক কম বলছে, আমরা যত কম বলে সেটাই তো প্রতারণা। কম বলা মানেই আপনি মনে রাখবেন যে আপনি হয়তো প্রতারকের চক্রে পড়তে যাচ্ছেন, কারণ কবে তো সম্ভব না, প্রত্যেকটা জিনিসের তো একটা খরচ আছে, ওই খরচটা তো আপনাকে দিতেই হবে। যখন সে কম বললো, যখন মনে করেন যেখানে লাগবে হচ্ছে 12 লাখ টাকা বা 10 লাখ টাকা, সে বললো 3 লাখ টাকা করে দেব, সে কোথা থেকে করবে, তাকে তো টিউশন ফি দিতে হবে, তাকে তো 1 বছর টিউশন ফি দিয়ে তারপর বাড়াতে হবে, ওই টিউশন ফি দিবে কেমন করে 2 লাখ টাকার মধ্যে, 3 লাখ টাকার মধ্যে, টিউশন ফিতে আসে 7 লাখ টাকা 8 লাখ টাকা। তো যখন কম বলে মনে রাখবেন সেটা প্রতারণা হচ্ছে। যেমন অনেক সময় ওয়ার্ক পারমিট দেখবেন যে অনেকে অনেক কম বলে, এত কম বলে মানে স্যার এত কিভাবে সম্ভব, মানে ওরা তো অনেক কম বলছে, এখানে কেন এরকম, মানে কম মানেই তো প্রতারণা। কম মানে আপনাকে দেখাচ্ছে যে আমি খুব কমে দিচ্ছি, মানে কি আপনি আপনি একটা লুক্রেটিভ একটা ফিগার বললে, চটকদার কিছু বললে আপনি কিন্তু খুব খুশি হয়ে গেলেন, তো এত কমে। আর একটা পার্টি আছে দেখবেন, তারা বলে যে প্রথমে এত টাকা দেন মেডিকেল করেন, আর মেডিকেল কেন লাগবে, আগে তার তো অ্যাপ্রুভ হচ্ছে কিনা সেটাকে দেখি, মেডিকেল তো অনেক পরের বিষয়, শেষের জিনিসটা তো আগে করাচ্ছে, যেটা সবার শেষে লাগে মেডিকেলটা, সে সবার আগে করাচ্ছে, ওখানে কিছু টাকা পয়সা নিল। আবার তারা কি করে দেখবেন, যে আপনারা এখন আপাতত এই 3 লাখ 4 লাখ দেন, বাকি টাকাটা ওখানে বিদেশে যাওয়ার পরে দিবেন, আপনি ওখান থেকে ইনকাম করে দিবেন, মনে হয় যে সে তার একজন আপন ভাই, হ্যাঁ অথবা তার দুলাভাই বা কোনো একটা আত্মীয় সম্পর্কে আছে, তারা যেটা করছে মানে এমন ভাবে বলে তারা, এইভাবে তারা যে করছে, আমি বলবো যে সচেতন হওয়া দরকার এই দেশটা। আমি বলবো যে বাংলাদেশের এই যে 7 কোটি বাঙালির এক সময় ছিল হে বঙ্গজননী, আমি এখন বলবো এই 20 কোটি বাঙালির হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে সচেতন করনি, সচেতন যদি হতো তাহলে তার জীবনের সব টাকা কেন যাবে। জানেন আপনি জানেন আমার কাছে এখানে বেশ কিছু ইয়ে আছে, আমার কাছে আসছে একটা ছেলে, ওই সে বললো স্যার আমার ক্যানাডাতে ওয়ার্ক পারমিটের কথা বলেছিল, এবং বললো যে এখন এটা দাও পরবর্তীতে দিবা, আস্তে আস্তে করতে করতে দেখেন তার কাছে নিয়েছে প্রায় 44 লক্ষ টাকা, 44 লাখ টাকা, 44 লাখ টাকার বিনিময়ে। আমি এখন দেখাতে পারছি না এই মুহূর্তে, আমি হয়তো খুঁজে পেলে দেখাবো, তো আমি আগে দেখিয়েছিলাম, বিনিময় যেটা দিয়েছে সেটা একটা হয়তো কোনো একটা জায়গা থেকে কম্পিউটার দিয়ে, আপনি জানেন যে ফটোশপ এবং আরো কিছু হ্যাঁ অ্যাপ আছে যেগুলো দিয়ে চেঞ্জ করে দেওয়া যায় নাম্বার রেখে, এবং ওইটা দিয়ে একটা স্টিকার বানিয়ে দিয়েছে, এবং এইটা দিয়ে সে কিন্তু নিয়ে গেছে 44 লাখ টাকা, 44 লক্ষ টাকা, প্রায় অর্ধ কোটি টাকা খরচ হয়েছে মাত্র 200 টাকার মতো। এটা তো মানুষ বোঝে না, সচেতন তো না। আমি যখন বলবো যে কিছু না হোক একবার আমার কাছে আসতে বলবো, একটা বার কথা বলতে বলবো, আসেন দেখেন, আপনার যোগ্যতা থাকলেও আসেন না থাকলেও আসেন, আপনার টাকা থাকলেও আসেন না থাকলেও আসেন, শুধু বলবো বাস ভাড়া টাকাটা যদি না থাকে কিছু বিক্রি করে হলেও আসেন, আমি বলবো যে একবার আসেন ইনশাল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমাদেরকে লিখেছিলেন মাসুম হাসান জয়। স্যার আমার একটা কথা ছিল, সেটা হলো আমি আইটিএস করব, আমি ইন্টার পাস করেছি 2024 সালে, বর্তমানে বিবিএ করছি ম্যানেজমেন্ট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আমি কোন কোন দেশে যেতে পারবো?
0: দেখো, তুমি যে বলেছো এখন ম্যানেজমেন্টে তুমি পড়ছো, কিন্তু কথা হলো, যদি তোমার কিছু সামর্থ্য থাকতো, তুমি বলো ন্যাশনালে কিন্তু অনেকে পড়ছে, লক্ষ লক্ষ লক্ষ লক্ষ মানুষ বিবিএ করছে ন্যাশনালে, তো ম্যানেজমেন্টে বলো আর মার্কেটিং এ বলো আর যেটাই বলো, এখন তুমি কেমন করে তুমি নিশ্চিত হচ্ছ যেটার পরে তুমি একটা চাকরি ভালো পাবে, এটার পরে তুমি একটা ভালো কিছু করবে, যেখানে ক্লাস ঠিক মতো হচ্ছে না? তা আমি যেন বলবো যে কিছু কি তোমার নাই, কিছু থাকলে তুমি এটা করো, যাদের নাই তাদেরকে বলবো, তাদেরকে এত ভারী সাবজেক্ট পড়তে বলবো না, যদি ন্যাশনালেই পড়তে হয় তখন তাদেরকে বলবো যাও তুমি রাষ্ট্রবিজ্ঞান পড়ো, তুমি হিস্ট্রি পড়ো, ইতিহাস পড়ো, তুমি লোক প্রশাসন পড়ো, তুমি সোশ্যাল ওয়ার্ক পড়ো, হ্যাঁ তুমি এই জাতীয় সাবজেক্টগুলো পড়লে কি হবে বলো তো, সারা বছরে মাত্র 1 মাস থেকে 2 মাস পড়ে তুমি পাশ করে যাবা, আর বাকি তুমি সময়টা এই যে 48 মাসের মধ্যে প্রায় 40 মাস তুমি তোমার ক্যারিয়ারের কাজ করতে পারবে, তুমি ইংলিশ শিখতে পারবে, লেভেল 1 2 IELTS, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং সব করতে পারবে, AI শিখতে পারবে, আমরা একটু করাচ্ছি এখানে, এই সময়ের মধ্যে তুমি ইনকাম করতে পারবে, অর্থাৎ তোমার তো একটা হালাল ইনকামের চিন্তাও করতে হবে। একটা মানুষের একটা কথা বলি, আমার একটা ছাত্রের কথা বলি, ও এসে যখন আমার কাছে আসলো যে স্যার আমি বেতন পাচ্ছি, ও বেতন পাচ্ছে প্রতি মাসে 18-19 মতো বেতন পাই, আর সেখান থেকে ওর মায়ের লিভারে একটা প্রবলেম আছে, তো ডাক্তার যে ওষুধ দিয়েছে তাতে প্রতি মাসে ওষুধ খেতে হবে প্রায় 14,000 টাকার, আর ও বেতন পায় হচ্ছে 19,000 টাকা। এই জন্য কি করে, কিছু মানে ইয়ে দিয়ে একদম ডাক্তারকে জিজ্ঞেস করছে কোন ওষুধ গুলো না হলেই না, সেই ওষুধ সবকিছু মিলে 5,000 টাকার মতো একটা ওষুধ সে দেয় প্রতি মাসে, আর 14,000 টাকা তাতে সংসার চলে। তো বললো স্যার আমার যদি মা যদি প্রতি মাসে এই 14,000 টাকার ওষুধ খেতে পারতো তাহলে আর একটু ভালো থাকতো, সে তো মারা যাবে একদিন কিন্তু আর একটু ভালো থাকতো, প্রথম দিন যে কষ্টটা করে তার যে কষ্টটা দেখি এই কষ্ট আমার সহ্য হয় না। তখন আমাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার কি আর কিছু আছে, তোমার বাড়িতে কোনো জমি জমা আছে কিছু আছে? স্যার আমাদের ভিটা বাড়ি আছে আর এছাড়া আর মাত্র 6% বা 7% জমি আছে, আর কিছু নাই। আমার ওই 6% দাম কত? স্যার দাম তো অনেক। কেমন দাম হবে? দাম তো প্রায় 30-40 লাখ টাকা হবে, 30-35 লাখ টাকা হবে। আমি এত হবে? তোমার তো লাগবে এত না, তোমার যে যোগ্যতা আছে তাতে তো মাত্র 10.5-11 লাখ লাগবে ইউরোপে যাওয়ার জন্য। হ্যাঁ ইউরোপে, যেমন আমি সাইপ্রাস নামই বলে দিলাম, তো মাত্র এটা লাগবে, তো তুমি এটাতে তুমি করো আর বাকিটা বিক্রি করা লাগবে না, তুমি 2% বিক্রি করো। আমি হিসাব করে বললাম তা 2% বিক্রি করো, তোমার তো সেই অ্যাবিলিটি আছে, তোমার তো আমি বললাম ওই 6% কতটুকু ইনকাম হয়? স্যার ইনকাম তেমন হয় না, আমরা কিছু ওই সবজি টবজি লাগানো হয় এই আর কি, ওদের ভালো এটা, এই বুদ্ধিটাকে কেউ দেয়নি। আমি তো 2% বিক্রি করে তুমি তো পারো, তো তোমার পক্ষে তো ওই যে মাত্র 2% আরো তো 4% থেকে যাবে। হ্যাঁ তো ওইটাতে তুমি তো প্রতি মাসে 2 লাখ টাকা সাপোর্ট তো বাড়িতে দিতে পারো। আজকে তোমার মা চিকিৎসার অভাবে যাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন, আমার খুব কষ্ট লাগে একটা বিষয় নিয়ে, যে বাবা মা সন্তানের পিছনে মানুষ করতে করতে তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে দেয়, সব সঞ্চয় কিন্তু দিয়ে দিল বাবা, অথচ দেখেন তার শেষ বয়সের যে ট্রিটমেন্ট মেডিকেল সাপোর্ট এটা কিন্তু বেশিরভাগ সন্তান দিতে পারছে না। অর্থাৎ সে যদি তার সন্তানের লেখাপড়া তার জীবনের ক্যারিয়ারের জন্য খরচ না করত তাহলে কিন্তু সে দিতে পারতো, জমায় রাখতো, কিন্তু সে কিন্তু ভালোর জন্য করলো, যে সন্তানকে গড়ে তোলার জন্য করলো তারই জন্য করতে যেয়ে সেই সন্তান যে ইনকাম করে তাতে তো কিন্তু তার জীবনের শেষ বয়সে খুব কষ্ট করে দিতে হচ্ছে, মেডিকেল ট্রিটমেন্টটা পাচ্ছে না, সাপোর্টটা পাচ্ছে না। আমি অন্যান্য খাওয়া দাওয়া ভালো কিছু বাদ দিলাম, আমি অন্যান্য কিছু বাদ দিলাম, আমি খাওয়া আপনি জানেন যে একটা বয়সের পরে রুচি থাকে না, একটা বয়সের পরে হ্যাঁ মাছ মাংস খাওয়াতে হয়, সারা জীবন তো কষ্টই করলো, শেষ জীবনেও খাওয়ানো গেল না, এই দুঃখটা কাকে জানাবো? যারা এটা ফিল করে না তাদেরকে বলবো তোমার জন্যই কিন্তু তোমার বাপ মা সব খরচ করলো, আজকে শেষ বয়সে তোমার পেছনে খরচ করার কারণেই তাদের মেডিকেল ট্রিটমেন্টটা পাচ্ছে না, এটাকে তুমি ফিল করো, এটা যদি ফিল করে থাকো তাহলে তোমার এখনই করা উচিত IELTS এবং লেভেল 2, এবং তারপরে বাইরে যাওয়া উচিত, যেন বাপ মা তোমার ভালো থাকে। মনে রাখতে হবে, আমি মাঝে মাঝে বলি আল্লাহর কাছে, আল্লাহ ততদিন পর্যন্ত বাপ মাকে বাঁচিয়ে রাখো যতদিন পর্যন্ত তার সন্তানরা এক সাফল্যের মুখ না দেখে, সাফল্যের মুখ না দেখা পর্যন্ত তুমি তাদেরকে নিও না, কিছুটা দেখে যাক। এতই করলো, সন্তানের সব ব্যয় করলো, এই জন্য আমি কি করে জানেন, ওই যে বললাম 10 বছর বয়স আমাদেরকে দেন, বাচ্চা 10 বছর হয়ে গেছে দেন, 11 বছর হয়েছে দেন, অর্থাৎ যত তাড়াতাড়ি দেবেন তত ভালো। তাহলে কি হচ্ছে দেখেন, আপনার সন্তান ইনশাল 15 বছরের মধ্যে ইনশাল্লাহ ইনকাম করবে, ইনশাল্লাহ। এখানে অনেক এক্সাম্পল আছে, সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না, অনেক এক্সাম্পল আছে। আবারও ব্যক্তিগত নম্বর বলি, একটা নাম্বার দিচ্ছি যেটা আমি আগে বলেছি, একটু চেঞ্জ করে দিই, 01612 80 81 93, বলেছি 01612 80 81 93, ATM স্যার বা মানুষ গড়া কারিগর বলে সেভ করে রাখুন।
1: হাজবেন্ড ইউরোপেতে MBA করছে, পিআর পাওয়ার পর যদি ওয়াইফকে নিতে চায় তাহলে ওয়াইফের কি আইটিএস করার প্রয়োজন আছে?
0: আসলে বলবো, যদি হাজবেন্ড ওখানে পড়ছে যদি পেয়ে যায় ইনশাল্লাহ আপনাকে নিতে পারবে, তবে আপনি যাওয়ার আগে অবশ্যই অবশ্যই Level 1-2 IELTS ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং না করে যাবেন না। মনে রাখবেন এই কোর্সগুলো করার পর আপনি দেখবেন আপনি কমপক্ষে ওখানে প্রতি মাসে 1-1.5 লাখ টাকা বেশি পাচ্ছেন, প্রতি মাসে কথা বললাম, শুধুমাত্র কোর্সগুলো করে যাওয়ার ফলে আপনি দেখবেন প্রতি মাসে আপনি 1-1.5 লাখ টাকা বেশি পাচ্ছেন। অথচ সবকিছু মানে কোর্সগুলো করতে মাত্র 60,000 টাকা লাগে, প্রতি মাসে যদি আপনি ধরেন তাহলে বছরে আপনার লাভ হবে প্রায় 18 লাখ টাকা। তো 60,000 টাকা বিনিময় করে বছরে আমরা 18 লাখ টাকা পাই, কয়েক কোটি টাকা ইনকাম হবে, কত কোটি কোটি টাকা। কিন্তু আমরা বাঙালিরা মনে করি কি জানেন, টাকা জমে বড় হব, আমাদের সামনে থেকে এতটুকু আমরা খরচাতে চাই না। মনে রাখবেন টাকা জমিয়ে মানুষ বড় হয় না, টাকা জমালে মানুষের কি হয় বলুন তো, টাকা ইনকামের প্রতি আগ্রহ কমে যায়,
1: কমে যায়।
0: হ্যাঁ, বরং টাকা যদি আপনি খরচ করেন, ইনভেস্ট করেন, মনে করেন আপনার কিছু নাই, আপনার আছে মাত্র 3,000 টাকা সেভিংস আছে, ওই 3,000 টাকা দিয়ে একটা অনলাইন কোর্স করেন, ওইটাতে শেখেন, দেখবেন ওইটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে, অনেক দূর। এই জন্য বলবো, আমার কাছে মনে হয় যেহেতু শেষ, আমি বলবো যারা পরীক্ষা দিয়েছে HSC বা আলিম বা ডিপ্লোমা, তাদেরকে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশে যারা একেবারে তাদের সামর্থ্য নাই তাদেরকে তুমি ছেড়ে দাও, তাদের জন্য সিট ছেড়ে দাও, তুমি ঢাকা ভার্সিটির প্রতিযোগিতা না করে তাদের জন্য ছেড়ে দাও, তুমি ওই একটা পাবলিক বিশ্ববিদ্যালয় না করে তাদের জন্য ছেড়ে দাও, তোমাদের সামর্থ্য থেকে তুমি বাইরে চলে যাও, যার সামর্থ্য সে এটা করুক, তাকে ছেড়ে দাও সিটটা, তাহলে সে একটু ভালো জায়গায় চান্স পেল, তার জীবনে কিছু করে খাবে। আর তুমি কি করো, এই যে তোমার যেটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে তুমি IELTS করো, Level 2 করো, এতটুকু সামর্থ্য আছে আর কিছু ধার করো, আর কিছু নিজের টাকা কিছু বিক্রি করো, এটা দিয়ে তুমি চলে যাও। তাহলে কি হবে বলতো, তোমার বয়স যদি 18 হয় 19 হয়, এখানে তুমি ভর্তি পরীক্ষার জন্য তুমি যে চেষ্টা করছো 2 বছর ধরে চেষ্টা করছো, ওই 2 বছরে যে তুমি ইনকাম করবে ওইটাই দেখবে যে অনেকে সারা জীবন বাংলাদেশে জমাতে পারে না, ওই 2 বছরে অনেকে 50 লাখ ইনকাম করে। তো এমনি যেন বললাম, এটা যদি হয় তাহলে তোমার জীবনটা খুব অল্প সময়ে। একটা লাস্ট বলে রাখি, বাংলাদেশে সাধারণত যেটা হয়, 50-60 বছর বয়সে যে সাফল্য, আর্থিক সাফল্য, অর্থনৈতিক সাফল্য অর্জন না করতে পারে, জাস্ট HSC আলিমের পরে ইন্টারমিডিয়েট পরেই যদি কেউ IELTS Level 2 করে বিদেশে ভিসা প্রসেস করে তাহলে ইনশাল্লাহ, আর যদি তার যোগ্যতা না থাকে, IELTS পয়েন্ট না থাকে, তাহলে স্টুডেন্ট ভিসা না যেয়ে ওয়ার্ক পারমিটে যাবে। ওয়ার্ক পারমিট হচ্ছে ইউরোপে, বৈধভাবেই হচ্ছে, এই সুযোগ তো আছে। আর সবকিছু মিলে বলবো, যদি মুসলিম হয়ে থাকে ফজর নামাজ প্রতিদিন শুরু করে 5 ওয়াক্ত নামাজ যেন চান না হয়, নামাজ 5 ওয়াক্ত হচ্ছে না তুমি ক্যারিয়ার শুরু করো না, 5 ওয়াক্তই লাগবে, এবং ফরজ সালাত গুলো পড়লে প্রত্যেক ফরজ সালাতে পড়ে আয়াতুল কুরসি পড়ো। যদি অন্য ধর্মের হয়ে থাকে তাদেরকে বলবো, যার যার ধর্ম তার কাছে, বাট দিন যেন তোমার আগে উঠতে না পারে, দিন শুরু করো দিন শুরু হওয়ার আগে, এবং তুমি ইংলিশে তুখর হও এবং অন্যান্য অর্জন করো, অলসতাকে প্রশ্রয় দিও একেবারেই প্রশ্রয় দিও না, তুমি ইনশাল্লাহ বড় হবে, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। আজকের দিনটা কাজে লাগাও, কালকে তুমি সেই দিনটা পাবে যে দিনটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আমি ব্যক্তিগত আবার নাম্বারটা দিয়ে শেষ করছি, ATM মোহাম্মদ আমার পুরো নামটা, মানুষ আমাকে ATM স্যার বলে বা মানুষ গড়ে কারিগর বলে, 01712 80 81 93, আবার হচ্ছে ব্যক্তিগত নাম্বার 01712 80 81 93, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা SMS করতে পারেন, আপনারা সরাসরি কল করতে পারেন, এবং সরাসরি আমার সাথে দেখা করেন একবার জীবনে একবার হলেও। থ্যাংক ইউ সো ভেরি মাচ, ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং যারা দেখছেন তাদেরকে বলবো যেহেতু এটা ফেসবুকে আছে, একটু শেয়ার করে দেন, অনেকগুলো মানুষের উপকার হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ।
1: অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য, এবং আমার উপস্থিত দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই আপনি এই আয়োজনের আয়োজনটি দেখতে পাচ্ছেন এবং আমাদের আগেও যে আলাপগুলো হয়েছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের পেজে, সেখান থেকে অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, স্যারকে ফোনও দিতে পারেন আপনার যে কোনো প্রশ্নের জন্য। আজকের মতো সিফাত বিদায় জানাচ্ছি, আমাদের সময় একেবারেই শেষ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি আলবিদা।
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো।
5: হ্যাঁ বলো।
4: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
5: আচ্ছা নেটে কল দাও তো।
4: আহা, এখানে কি হলো?
5: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
4: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.
3: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: এগুলা যে সময় দেখতাম ওর ওইখান থেকে মেসেজ আসতেছিল, একবার আমি দেখতেছি তো মানে ওরা দেখা করছিল ফার্স্টে, একদিন প্রথম দেখা করছিল যে সময় প্রথম রিলেশন হয়। রিলেশন দেখা করার পরে ওই ছেলেটা দেখলাম কি ওর জোর করে ওর হাতটা ধরে ছবি তুলছে একটা, এই ছবিটা তো আমি দেখছি। তখন আমার মানে কলিজাটা মনে হয় কি আমার ছিঁড়াবিড়া সবকিছু একসাথে হয়ে গেছে। ওই ছবিটা যে সময় দেখছি আমার আকাশ ভেঙে পড়ছে আমার মাথার উপর। মানে যেই মেয়েটা আমার সাথে এত মানে এতটা ভালোবাসার পরেও
1: জাস্ট কবুল বলাটা বাকি।
0: হ্যাঁ, কবুল বলাটা বাকি।
1: আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি থার্সডে মানে কিন্তু এটা এক্স্যাক্টলি আপনাদের সাথে আমাদের কানেক্টিভিটির রাত। ও বাই দ্য ওয়ে, একটু কারণ কোন কারণে হয়তো আমাদের ফরম্যাট বা আমাদের এই সেটআপটা একটু ডিফারেন্ট লাগতেই পারে, আমরাও সমসাময়িক হওয়ার চেষ্টা করতেছি, আমরাও চেষ্টা করতেছি যেহেতু পডকাস্ট টাইপের ফিচার্স আপনারা দেখতে চেয়েছিলেন সেই জন্য আমরা হয়তো এইভাবে নিয়ে আসতেছি। বাট আমরা জানি যে আপনারা এবং আমরা দুই পক্ষই অনেক মিস করতেছি, একটা গ্ল্যামারাস প্রেজেন্স থাকতো সবসময় একজন বাংলা ঢাকা এফএম এর আরজে, তাদেরকে আমরা মিস করতেছি। এনিওয়ে আমরা প্রোগ্রাম শুরু করি, সবাইকে আরেক দফায় স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশ ঢাকা এফএম 90.4 এ। অফকোর্স ফ্রিকোয়েন্সি মডিউল তো বটেই, সেই সাথে ফেসবুক ও ইউটিউবে আপনারা আমাদেরকে স্ট্রিমিং এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং শুনতেও পাচ্ছেন। দ্য নাম্বার ইজ 01841904904। এই নাম্বারে চাইলেই কিন্তু আপনারা আপনাদের গল্পটাকে শর্ট করে পাঠিয়ে দিচ্ছেন আমাদের ঢাকা এফএম এর টিম, তারপর শর্ট লিস্ট করে হট সিটে পৌঁছে দিচ্ছে। আজকে যেমন গেস্ট আপনার, কি নাম তোমার?
0: আমার নাম হচ্ছে মোহাম্মদ ফারদিন খান।
1: ওকে ফারদিন, তোমাকে আমরা স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
0: জি,
1: শুনতে চাই তোমার জীবনের কথা। জীবনই তো শুরু হয়নি, কি কথা কো?
0: জীবন শুরু হয়ে শেষ হওয়ার পর যায় আপনি বলেন শুরুই হয়নি।
1: তো তোমার বয়স কত?
0: আমার বয়স 22।
1: এত অল্পতেই শুরু থেকে শেষের গল্পে চলে গেছো, শুনি তো।
0: হ্যাঁ, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে যাচ্ছি রিতম ভাইকে, তার জন্য আমার এখানে আসা।
1: ও, রিতম হচ্ছে আমাদের যে ফানি ফানি ক্যারেক্টার করে।
0: জি জি,
1: আমাদের ভালো একজন আরজে ঢাকা এফএম, সেই রিতমের কথা বললে?
0: জি জি, উনি আমার
1: রিতমের সাথে মানে কার কোন একটা ভিডিও দেখলাম শিফাতেরই আরেকজনের, হ্যাঁ মিনিমাম 40-50 লোক দেখে ফেলেছে। রিতম তেরা তো নিকাল পড়া রে। ওকে, তারপর?
0: হ্যাঁ, আমার নাম হচ্ছে ফারদিন, আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে বিবিএ ডিপার্টমেন্টে পড়ছি। আমি 2024 সাল থেকে একটি ছন্নছাড়া জীবন কাটাচ্ছিলাম তখন।
1: তোমার কথাবার্তাগুলো কেন অনেকটা আমার কাছে চাকরি ইন্টারভিউর মতো লাগতেছে, এদের কাছে শিখছি আমি। চাকরি ইন্টারভিউতে এটাও লেখা আছে যে তুমি নাকি খুব ভালো নাচতে পারো, বিশেষ করে আজকে রাত এই গানটাতে ভালো নাচতে পারো।
0: দেখা যাচ্ছে নাচতে পারি না।
1: পারো না?
0: না না। আচ্ছা,
1: তাহলে গল্পে যাই। কি যেন বলতেছিলে যে 2024-এ
0: 2024 সালের আগে থেকে আমি একটি ছন্নছাড়া জীবন চলছিল আমার। হঠাৎ 2024 সালের জানুয়ারির 28 তারিখে আমার একটি সামাজিক প্ল্যাটফর্মের মাধ্যমে মানে ফেসবুকের মাধ্যমে একটি মেয়ের সাথে পরিচয় হয়। তার সাথে কথা হইতে হইতে হইতে হইতে
1: যেমন ফারদিন কেমন ছন্নছাড়া, কতখানি ছন্নছাড়া ছিলে?
0: ধরতে গেলে অনেক ছন্নছাড়া, মা বাবার অবাধ্য সন্তান।
1: আচ্ছা, তারপর 24-এ পরিচয় হলো একজনের সাথে?
0: হ্যাঁ, একজনের সাথে পরিচয় হলো। তাকে আমার ফার্স্ট অফ অল ভালো লাগলো, আমি তাকে প্রপোজাল দিতাম বাট সে অ্যাকসেপ্ট করতো না কখনোই। বাট তারপর আমার সাথে সে কথা কন্টিনিউ চালায় যেত, আমি তাকে মানে ভালো ভালো মিষ্টি মিষ্টি বার্তা দিতাম, ওইটা দেখে সে খুব ইমপ্রেস হইত।
1: তোমার টোনালিটি বা ভয়েস ওভার যে অনেক ভালো, এটা কি বলে লোকজন?
0: হ্যাঁ অবশ্যই, সেটা তো বলে। তারপর ওর সাথে কথা হইলো, প্রপোজাল দিতাম অ্যাকসেপ্ট করতো না, ইমপ্রেস করার ট্রাই করতাম সব সময়।
1: কিভাবে ইমপ্রেস করতে?
0: সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা দিয়ে।
1: যেমন?
0: যেমন বলতাম আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, সে হেসে দিত, হেসে দিয়ে বলতো
1: ভিডিও কলে।
0: হ্যাঁ, ভিডিও কলে সে হাসতো, তারপরে বললাম বেশি হাসো না, আজকে কি হাই দাঁত মাছছো ঠিক মতো, তখন সে ইমপ্রেস হয়ে যেত। তারপরে বলতাম হাঁসের মাংস দিয়ে আজকে ভাত খেয়েছো তাই না, সেই জন্য এত হাসছো।
1: সর্বনাশ, মানে ব্যাক টু ব্যাক কথা চলে আসে তোমার?
0: হ্যাঁ অবশ্যই,
1: মুখস্থ করে রাখো।
0: না না, কেন,
1: অটো আসে?
0: হ্যাঁ অটোই চলে আসে এগুলা, ভালোবাসার মানুষের সাথে কথা বললে কথা সবসময় অটোই চলে আসে।
1: তাই না? আমি জানি না, তাই নাকি?
0: হ্যাঁ অবশ্যই, আপনি তো জানবেন কিভাবে।
1: তারপর?
0: তারপরে কথা হয়তো কোথায় জানি ছিলাম,
1: আমরা ছিলাম যে যে হাসতেছে, তখন আবার একটু টোটকা দিতে যে হাঁসের মাংস দিয়ে ভাত খাচ্ছে, তাহলে হাসমুখী কি এত হাসতেছে?
0: হ্যাঁ, তারপরে ওকে বলতাম কথা হইতো কথা হইতে হইতে এক পর্যায়ে সে আমাকে মানে এটা হচ্ছে অক্টোবরের দিকে,
1: পরদিন একটু জোরে বলি,
0: হ্যাঁ অক্টোবরের দিকে সে আমাকে বলল যে হঠাৎ করে তুমি কি চাও। আমি বললাম কি আমি চাই তুমি আমার সারা জীবনের জন্য তুমি আমার হও, এটা আমি বললাম। তারপরে আমাকে বলল কি আমার সে বলল হচ্ছে এই স্বপ্নটা যদি আমি পূরণ করি তাহলে তুমি কি খুশি হবে। আমি বললাম হ্যাঁ অবশ্যই এটা তো আমার ড্রিম। তখন বলল আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আমরা সকালবেলা দেখা করি। ফার্স্ট দেখা করছি আমরা প্রায় কত 8-9 মাস পরে দেখা করছি ফেস টু ফেস। দেখা করার পরে ও স্কুল বাঙ্ক দিয়ে আমার সাথে ঘুরতে যাবে বলদা গার্ডেন ওয়ারিতে। ওইখানে গেলাম ফার্স্ট, আমি ছিলাম হচ্ছে ওর বাসা হচ্ছে খিলগাঁওতে। খিলগাঁওতে আমি তালতলা মার্কেটের সামনে দাঁড়িয়েছিলাম, সকালবেলা আসলো ফুল হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম আমি।
1: মানে তো দিল্লি কা লাড্ডু ফুটা, এটা পরবো না ওইটা পরবো, চুল এরকম রাখবো না এরকম রাখবো, হিউজ প্রিপারেশন,
0: অনেক প্রিপারেশন নিয়ে গেছি। দেন ফুল নিয়ে দাঁড়িয়েছিলাম, ও আসলো, দৌড়তে দৌড়তে আসলাম, দেখলাম কি বাচ্চা একটা দৌড়তে দৌড়তে আসতেছে আমার দিকে,
1: তার মায়ের দিকে, মানে তোমার দিকে।
0: হ্যাঁ আমার দিকে।
1: আচ্ছা মেয়েটাই বাচ্চা
0: মনে হচ্ছে। তারপরে আসলো, ফুলটা দিলাম, ফুলটা দেওয়ার পরে প্রপোজ করলাম। আমার কিন্তু তখনও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাই, মানে মেসেঞ্জারে
1: ছিল দেখতে যখন ফার্স্ট দেখলা তাকে।
0: অবশ্যই ভালোই লাগতেছিল, আমার শখের নারীকে দেখলাম প্রথম।
1: দৌড়াতে দৌড়াতে আসছিল।
0: হ্যাঁ
1: তারপর
0: ওকে নিয়ে গেলাম ঘুরতে, যাই বলদা গার্ডেনে গেলাম, তারপর ওইখানে আড্ডা দিলাম আমরা, ওকে আমি প্রপোজ করলাম, তখন আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে ও।
1: কি বলেছিল?
0: বললাম ওই যে ফুল দিয়ে আই লাভ ইউ, তখন আমাকে আই লাভ ইউ টু বলছে। এর আগে যতদিন ওর সাথে আমার মানে কনভারসেশন হয়েছে একবারও আমাকে আই লাভ ইউ টু বলে নেই, আমি যতবারই প্রপোজাল দিছি। তারপরে ওইখান থেকে আমাদের ভালোবাসার জার্নি শুরু হইল। তারপরে ওর বাসায় চলে গেলাম, আমি আমার বাসায় চলে গেলাম। তারপরে ওইখানে হচ্ছে ওর নানি মারা গেছিল। নানু মারা যাওয়ার পরে ওর ফ্যামিলির সবাই একসাথে ছিল। দেন ও তো আমাকে, আমার সাথে তো কথা বলবে, কারণ ওরকে, ও আমার উপরে এতটা উইক ছিল যে আমার সাথে কথা না বলতে পারলে ওর ঠিক মতো কিছু ভালোই লাগতো না, ঘুমাইতে পারতো না, এমন পর্যায়ে চলে গেছিল। তারপরে গে আমার সাথে কথা বলতে বলতে ওর ফ্যামিলি হয়তো কোনোভাবে আমাদের সম্পর্কের কথা জেনে গেছে, তখন বলছে কি তাইলে ছেলেকে আসতে বলো, ওর ফ্যামিলি নিয়ে আসতে বলো। তখন গেলাম, আমার আম্মুকে পাঠাইলো।
1: মানে ফোনে তোমরা 24 ঘন্টা লেগে থাকতে নাকি?
0: 24 ঘন্টা না, ও নানু মারা গেছে তো কথা বলতে
1: সুযোগ তখনই ফোনে।
0: হ্যাঁ যখন সুযোগ পাই তখন হয়তো আমাদের কথা হয়,
1: ওকে,
0: তারপর মেসেজেও কথা হয়, কলে তো
1: আসি।
0: হ্যাঁ তারপরে ওর নানু মারা গেল, এখানে বললো যে যাইতে ফ্যামিলি নিয়ে। আমি আমার আম্মুকে খুব কনভিন্স করছি, কনভিন্স করার ট্রাই করার পরে আম্মু রাজি হয়েছে। অনেক কষ্টের পরে আম্মু আমার আম্মুকে রাজি বানাইলাম। দেন আমার আম্মু এখানে গেল ওর বাসায়, বাসায় যাওয়ার পরে কথা টথা বলে আসলো, সব কিছু ঠিক করে আসলো। কিন্তু এখানে আমার আম্মু ঠিকই রাজি ছিল, আমার আব্বু রাজি নেই এখানে আর কি। সেই জন্য আমার আম্মু চাচ্ছে আমার আব্বুকে আস্তে আস্তে জিনিসটাকে কনভিন্স করার ট্রাই করে ছেলেকে ছেলের ভালোবাসার মানুষের সাথে বিয়ে দেওয়ার জন্য। তখন গেল আমার আম্মু, আসলো, তারপরে আমাদের ভালোই দিনকাল যাচ্ছিল। যাইতে যাইতে অনেক দিন চলে গেল। তখন এই যে রিসেন্ট যে রোজার ঈদ, আমাদের যে রোজার মাসটা গেল মার্চ মাসের 26 তারিখে, ও আমাকে হঠাৎ করে বলে কি আমি তোমাকে ভালোবাসি না। দ্যাটস দ্য পয়েন্ট, ও আমাকে ভালোবাসে না। ও নাকি বলে আমি ভালোবাসি আমার এক্সকে, ওই সময় আমাকে এই কথাটা বলতেছে।
1: গত 8-9 মাস সাথে এই কথা আসেনি?
0: না আসেনি।
1: বিয়ে দেখা দেখি হয়ে গেল,
0: হ্যাঁ
1: কনফার্ম যে বিয়ে হয়ে যাবে,
0: ওই সময়
1: বলতেছে যে আমার এক্সকে ভালোবাসি।
0: হ্যাঁ আমাকে বলতেছে আমি তোমার আমার এক্সকে আমি ভালোবাসি, আমি বিয়ে করতে পারবো না। তখন আমি বললাম কেন, আমি তো মানে ও হচ্ছে আমার মানে ফার্স্ট লাভ, আমার লাইফের ফার্স্ট লাভ হচ্ছে ও, আমি তো ভেঙে গেলাম, আমি তো পুরো উইক, আমি মানে খুব কি বলবো, মানে কিভাবে যে দিনগুলো কাটাইছি একমাত্র আমি আর আমার আল্লাহ ভালো জানেন। তারপরে ওইখান থেকে আমাদের ব্রেকআপ করলো। ব্রেকআপ করার পরে আমি ওর ফ্রেন্ডদের সাথে কনভারসেশন করার ট্রাই করে ওকে কনভিন্স করার ট্রাই করতাম, কিন্তু ওর ফ্রেন্ডরাও সবাই ব্যর্থ, ওকে কনভিন্স কেউ করতে পারে নাই। তারপরে হচ্ছে আসলো ওই, আমি একটু নার্ভাস,
2: কেন
0: নার্ভাস ওই যে একটু মনে আসতেছে না, তো সেই জন্য একটু মনে করার ট্রাই করি।
1: মনে করতে সময় আছে আমাদের যথেষ্ট, মনে করো।
0: কনভিন্স করার ট্রাই করতাম কিন্তু কনভিন্স হইতো না। তারপরে কেউ আমাকে ব্লক মেরে রাখতো, ব্রেকআপ মেসেজ দিয়ে দিছে, সব কিছু গেল। যাওয়ার পরে আমাদের ব্রেকআপে 13 দিনের মাথায় আমি মানে ওর আইডি, ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডির অ্যাক্সেস হচ্ছে আমার কাছে অলরেডি অনেক আগে হইতেই আছে।
1: ওকে,
0: আমি করছি কি, ওর আইডির ভিতরে আমার জিমেল অ্যাকাউন্ট বসাই দিছি, যা ও যখন পাসওয়ার্ড চেঞ্জ করবে জিনিসটা আমার কাছে অ্যাক্সেস অলরেডি সবসময় থেকে যাবে, এই জন্য করলাম। তারপরে অ্যাক্সেস আমার কাছে রাখলাম। আমাদের ব্রেকআপের 13 দিনের মাথায় দেখলাম কি, ও আরেকটা ছেলের সাথে রিলেশনে গেল।
1: কিভাবে বুঝতে পারছো?
0: ওই যে আইডি অ্যাক্সেস আমার কাছে আছে।
1: কমিউনিকেশন করতেছে ওরা,
0: ও মানে ওর ফ্রেন্ড, ওর একজন ফ্রেন্ড আছে, ওর ফ্রেন্ডের মানে দুঃসম্পর্কের একটা ভাই, ওই ভাইয়ের সাথে কমিউনিকেশন করিয়ে দিয়েছে ওর ফ্রেন্ড ওর সাথে। তারপর ওরা দেখলাম যে মেসেঞ্জারে কথা বলতেছে, কথা বলতে বলতে আমার একদিন হঠাৎ করে চোখে পড়ছে, মানে ফেসবুকে লগ ইন করি না, তো মানে হঠাৎ করে একদিন লগ ইন করলাম। করার পরে দেখলাম যে এই ছেলেটা কি, পরে আইডি দিয়ে দেখলাম ওরা কনভারসেশন করতেছে, প্রেমের আলাপ করতেছে। এগুলো দেখে তো আমার মাথা ঠিক নেই। আমি তখন ওই ছেলেকে মেসেজ দিলাম, ওই ছেলে আমার মেসেজের রিপ্লাই দেয় না। আবার ওই ছেলেটা হচ্ছে আমার এক কাজিনের এলাকার ছোট ভাই, তখন ওই আমার কাজিনকে দিয়ে ওই ছেলেকে বলছি এগুলা করো না, বাদ দিয়ে দাও সব কিছু। ও বলছে হ্যাঁ সব কিছু বাদ দিয়ে দিব, কিন্তু এদিক দিয়ে আবার ও এদিকে ওই ওর সাথে মানে আমার গার্লফ্রেন্ডের সাথে ই করতেছে, মানে ই লাগাচ্ছে,
1: কমিউনিকেট করার চেষ্টা করছে,
0: প্যাচ লাগাচ্ছে আমার সাথে আর ওর। আমি এগুলো দেখতাম, ওর কাছে বলতাম, ও তো আমাকে ব্লক মেরে রাখছে। তারপর আমার জিএফও বলতো ওই মানে ওর যখন যার সাথে যে রিলেশনে ছিল বলতো ওকে ব্লক দিয়ে দাও। ও আমাকে ব্লক দেন, ও আমার জাস্ট আমি রিপ্লাই দিতাম, মানে আমি মেসেজ দিতাম, ও আমার মেসেজ সিন করতো না, রিপ্লাই দিত না কোনো। তখন আমি কি করতাম, আমি তো আপসেট, আমি এই সময় অনেক মানে খুবই খারাপ একটা অবস্থা আমি কাটাইছি। এখানে আমাকে আমার মা, আমার ফ্রেন্ডরা আছে, ওনারা খুব সাপোর্ট দিছে আমাকে। আমি এবং কি এখানে আমি সুইসাইড অ্যাট পর্যন্ত অ্যাটেন্ড করতে গেছি 3 বার, তাও তিনবার এমন পর্যায়ে আমি চলে গেছিলাম। খুব খারাপ অবস্থা ছিল আমার, আমার মা এখান থেকে আমাকে বাঁচিয়েছেন, এই জন্য আমার মাকে আমি অনেক অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মন প্রাণ থেকে, এবং আমার বন্ধু বান্ধবদেরও যারা আমাকে এই পর্যায়ে এসে সাহায্য করেছে। তারপর আমার ভিতরে একটা মানে ভাবতে ভাবতে এখন আমার তো হচ্ছে ফার্স্ট লাভ, আমি তো ওকে ভালোবাসি, আমার তো যেভাবেই হোক ওকে পাইতেই হবে। এ তখনই আমার মাথায় একটা প্ল্যান আসলো কি, আমি ওকে জেলাস ফিল করাবো, জেলাস ফিল করায় ওকে আমি ওর আমার কাছে নিয়ে আসবো। তখন করলাম কি, আমি ওর একটা ক্লোজ ফ্রেন্ডের সাথে আমি রিলেশন করলাম, রিলেশনটা আমরা চালাচ্ছি, চালাইতে চালাইতে
1: একটা যে দেখে যেন তোমার প্রতি আবার আগ্রহী,
0: হ্যাঁ আগ্রহী হয়। তখন ওই মেয়ের সাথে আমি ভালোই,
1: এই বুদ্ধিগুলো কে দেয়,
0: এই আমার নিজে থেকে আসছে, হ্যাঁ আমার নিজে। আমরা তো কত রাত আমি যাচ্ছি খাই নাই, খাওয়া দাওয়া করি নাই, রাত জেগে বসে আছি, তখন এগুলো ভাবতাম কিভাবে কি করা যায়, অনেকভাবে ট্রাই করছি। এবং কি আমি যে ও আমাকে বলেছে ওর এক্স কেও ভালোবাসে, ওর এক্স এর সাথে আমি দেখা করেছি, ওই ও তখন ম্যারিড ছিল, ওর এক্স ম্যারিড ছিল, ওর এক্স ওকে বলছিল তুমি ফারদিনের কাছে ব্যাক চলে যাও, এটা তোমার জন্য অনেক ভালো হবে।
1: মানে তাকে দিয়েও বলাইছো, মানে কোনো কিছু বাদ রাখোনি?
0: হ্যাঁ আমি কোনো কিছু বাদ রাখিনি, এবং কি এখানে ওর ভাইকেও আমি জানিয়েছি, ও আমাকে এরকম ফ্যামিলিকে জানিয়ে আমার সাথে যে এরকম করলো, দেন আবার আরেকটা ছেলের সাথে রিলেশনেও গেল। তখন ওর ভাই বলেছে যখন আমি একটা ছেলে হয়ে ছেলেকে একটা ই বলতেছি, আমার বোন ভালো না, তুমি ওর কাছ থেকে দূরে সরে যাও। আমাকে ডাইরেক্ট এগুলো বলছে, আমি বলছি না ভাই আমি তোকে অনেক ভালোবাসি, আমি পারবো না, কারণ আমি ওর সম্পর্কে তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি ওর থেকে দূরে সরাটাই আমি মনে করি বেটার, আমি চাই না একটা ছেলের লাইফ শেষ হয়ে যায়। তখন কি, তখন তার ওনার সাথে আমার কনভারসেশন করা পসিবল না, আমার তো নিজের একটা সেলফ রেসপেক্ট আছে। দেন আমি করলাম কি, কথা বললাম না, ওর ফ্রেন্ডদেরকে আমি টেক্সট দিতাম, আর ওর ফ্রেন্ডরা ওকে যে সময় কমিউনিকেট করতো মানে কথা বলতো ওদের সাথে, তখন ও বলতো কি তুই ওদের ওরে ব্লক করে দে, ফারদিনকে তুই ব্লক করে দে, ওর সাথে কথা বলতে তোর কোনো দরকার নেই। তখন তো ওর আর কি করতো, আমার মেসেজ মানে সিন করতো, রিপ্লাই দিত না, আমাকে ইগনোর করতো। তখন আমার মানে আমি সবার কাছে খুব ছোট হয়েছি, আমি মানে বেহায়ার মতো করছি পুরো সবার কাছে, যে সবাই হচ্ছে আমার বয় আমার থেকে 6-7 বছরের ছোট, এক একজন তাদের কাছে আমি নিয়ে ছোট হয়েছি সবার কাছে, এবং কি আমার ফ্যামিলির কাছে সবার কাছে, ওর একটা কারণের জন্য। আমি এখানে আমার সব মানে হোল ফ্যামিলিকে কনভিন্স করার পরেও আমাকে আমার সাথে ব্রেকআপ করে ফেলছে। তারপরে ওইখানে আমরা
1: তুই বলছিস যে সম্পর্ক তো অলরেডি কন্টিনিউ করতেছে,
0: হ্যাঁ
1: তুমি যে জেলাস করার চেষ্টা করলে এটা কি কাজে লাগলো ফাইনালি?
0: হ্যাঁ অবশ্যই কাজে লাগছে ওইটা,
1: এরকম শুনি।
0: আমি ওই মানে ওর ফ্রেন্ডের সাথে রিলেশন থাকা অবস্থায় আমি ওর
1: গার্লফ্রেন্ডের যে বান্ধবী তার সাথে
0: রিলেশন করা অবস্থায় আমি মানে ও জিনিসটা পাবলিকলি করতে চাচ্ছে না, কারণ ওর ক্লোজ ফ্রেন্ডের এক্স জিনিস মানে বিয়ে পর্যন্ত চলে গেছে এটা সবাই জানতো, ওর ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি এভরিথিং সবাই জানতো, এই জন্য জিনিসটা হাইড রাখতে চাচ্ছিল। আর আমি তো চাচ্ছি এই জিনিসটা আমি শো করবো,
1: মেয়েটা জলে এবং তোমার কাছে আসে।
0: হ্যাঁ তারপর আমি সব জায়গা থেকে শো করার ট্রাই করছি, এবং কি আমার একটা ছোট ভাই আছে, ওই ছোট ভাইকে দিয়ে আমি ওকে বলাইছি আপনার একটা ফ্রেন্ডের সাথে ফারদিন ভাইয়া রিলেশনে আছে খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে। তখন বলল থাক দেখি, মানে একটু প্রথমে ইগনোর করার ট্রাই করে তখন আবার জানতে চাইল কে, তখন ও বলেন আপনি খুঁজ জানেন, পরে ও খুঁজতেছে খুঁজতে খুঁজতে পায় না পায় না, পরে একদিন পাইল। পাওয়ার পরে আমাকে আমার ওই মানে ওর ফ্রেন্ডের সাথে 1 মাস 5 দিন যে সময় রিলেশন ওই সময় ও আমাকে মেসেজ দিছে, মেসেজ দিয়ে বলে আপনি যে আমার আইডির ভিতরে আপনার জিমেল অ্যাকাউন্ট বসায় রাখছেন, এটা কি আপনি সরাবেন না নাকি ই করবেন, এটা আমাকে বলতেছিল। তা আমি বললাম কি হ্যাঁ অবশ্যই সরাবো, এখন তো আমার তো একজন আছেই, তাই কি আপনি আরেক আপনার রিলেশনে থাকা অবস্থায় আরেকজনের আইডিতে আপনি কেন আপনার জিমেল বসায় রাখবেন। আমি তখন বললাম হ্যাঁ অবশ্যই আমি সরিয়ে দেব, তখনই আমাকে ইমোশনালি দিল, অবশ্যই আমি তোর উপরে উইক এটাও জানে, এই জন্য ইমোশনাল দিছে। দেন আবার ওর সাথে আমি ব্যাক চলে গেলাম।
1: কি বললো, কিভাবে বললো?
0: বললো কি আমরা এগুলা সব কিছু আপনি কিভাবে পারলেন আরেকজনের সাথে আমার ক্লোজ ফ্রেন্ডের সাথে রিলেশনে যাইতে, আপনি কি একবার আমার কথা ভাবলেন না, আপনি কি আমার কথা একবার ভাবলেন না, ও আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি আমার কথা একবার ভাবলেন না।
1: তুমি বললে না যে তুমি কি আমার কথা একবার ভাবলে না, তুমি আরেকজনের সাথে চলে গেছো?
0: হ্যাঁ এটা তো আমি জিজ্ঞেস করেছি, তখন কোনো উত্তর আসে না ওইখান থেকে, শুধু আমি কি বলবো এখানে আমি যে কিভাবে কাটাইছি দিনগুলো, যদি এটা রিয়েলাইজ করতে পারতো তাইলে ওই সময় আমার সাথে এই কাজটা করতো না।
1: তারপর
0: ওর সাথে আমরা আবার ব্যাক গেলাম, ব্যাক যাওয়ার পরে ভালোই আমাদের কনভারসেশন হইতেছে হইতেছে। দেন আমাদের এই আমি চাচ্ছি কি জিনিসটা তাড়াতাড়ি মানে বিয়ের দিকে এগিয়ে নেওয়ার জন্য,
1: ছেলের সাথে কমিউনিকেশন চলছে কিনা সেটা জানতে
0: না, ওই ছেলের সাথে আপনার ব্রেকআপ করে ফেলছে ও।
1: আচ্ছা
0: ব্রেকআপ ওর রিলেশনে ছিল বলতে মানে হয়েছে কি, এখানে ওর যে ফ্রেন্ড আছে ওর ফ্রেন্ড বলতেছিল কি এই ছেলেটা আমার মানে আমার ভাই আমাকে অনেক জ্বালায় তুই কয়দিন ওর একটু ই কর।
1: কয়দিনের ব্যাপার ছিল?
0: এই 10-12 দিন ছিল ওদের রিলেশন।
1: আচ্ছা
0: জাস্ট এত ঢুকি, এর ভিতরে ছেলের বাসা ছিল শরীয়তপুরে, সবকিছু মানে দিন তারিখ সবকিছু ঠিক করলো। এখন আমার প্ল্যান আছে ওকে বিয়ে করার, দেখি কি হয় আল্লাহ ভরসা।
1: মানে কি বিয়ে করার মানে জাস্ট বিয়ে কথাবার্তা চলতেছে এরকম অবস্থায় আছো তোমরা?
0: হ্যাঁ অবস্থায় আছি, মানে সবকিছু নরমাল।
1: সম্পর্ক কেমন চলতেছে?
0: সম্পর্ক আলহামদুলিল্লাহ কন্টিনিউ।
1: তো কথা বলো, সবাই তো সবকিছু জানে।
0: হ্যাঁ
1: তুই কথা বলো তো।
0: ওর মানে নিজের পার্সোনাল ফোন নেই।
1: তখন তো শাশুড়িকে বলো ফোন দিতে।
0: ও হচ্ছে এখন ওর খালার বাসায় আছে, আর খালার নাম্বারটা আমার কাছে নাই। ওর আম্মুকে আমি কল দিয়েছিলাম কিছুক্ষণ আগে, আমার আম্মু ওর আম্মুকে কল দিয়েছিল, আমার আম্মু বললো ও নাকি ওর খালার বাসায় আছে।
1: এভরিথিং সেটল এখন?
0: হ্যাঁ, মানে ওর ফ্যামিলির সাথেও আমার ফ্যামিলির সুন্দর বন্ডিং চলতেছে। এটা আগে থেকেও চলতেছিল, জাস্ট মাঝখান থেকে ও আমার সাথে একটু প্রতারণা করার ট্রাই করছিল, আবার সবকিছু ঠিক করে নিল।
1: আবার যদি হয়?
0: আবার ইনশাল্লাহ মনে করা যায় হবে না। মানে ও চাচ্ছিল কি জিনিসটা মানে সিচুয়েশনশিপে থেকে মানে জিনিসটা বুঝতে চাইছিল, ওর খুব ট্রাস্ট ইস্যু আছে, তো এই জন্য
1: টের পাওয়ার চেষ্টা করতেছিল যে আদৌ তুমি তাকে ভালোবাসো কিনা, তুমি তার কাছে ফিরে যাও কিনা।
0: জি
1: হ্যাঁ জি, এটা পরীক্ষা করার একটা স্টাইল ছিল ব্যাপারটা এরকম। হ্যাঁ
0: আমার কাছে এই জিনিসটা হাইড রেখে জিনিসটা ওর মনে করা যায় হবে না। মানে ও চাচ্ছিল কি জিনিসটা মানে সিচুয়েশনশিপে থেকে মানে জিনিসটা বুঝতে চাইছিল, ওর খুব ট্রাস্ট ইস্যু আছে, তো এই জন্য
1: টের পাওয়ার চেষ্টা করতেছিল যে আদৌ তুমি তাকে ভালোবাসো কিনা, তুমি তার কাছে ফিরে যাও কিনা।
0: জি
1: হ্যাঁ জি, এটা পরীক্ষা করার একটা স্টাইল ছিল ব্যাপারটা এরকম। হ্যাঁ
0: আমার কাছে এই জিনিসটা হাইড রেখে জিনিসটা ওর ই করছে আমার সাথে আর কি।
1: এরপর হলো

0: এগুলা
1: কি কি করছো ওই সময়টাতে শুনি একটু।
0: না, খাওয়া দাওয়া করতাম না, ঘুমাইতাম না, ঠিক মতো পড়ালেখা করতাম না, পড়ালেখা অনেক।
1: শুধু এতটুকুই?
0: শুধু এতটুকুই?
1: শুধু এতটুকু না, তুমিও জানো আমিও জানি।
0: চাইলেই
1: তো অনেক সময় পারে না, না বাবা মার তীব্রতা অনেক সময় কাজে লাগে না।
0: হ্যাঁ,
1: তো ওইটা অভ্যস্ততা হয়ে গেলে মুশকিল না?
0: জি, ওই আমাকে এখান থেকে
1: আবার ফিরেও আসছে। কিন্তু একবার যদি তুমি তীব্রতার মধ্যে ঢুকো, তাহলে ওখান থেকে ফিরে আসা সার্টেন টাইমের জন্য হয়তো স্বাভাবিক, কিন্তু দু মাস ছ মাস পরে তীব্রভাবে আবার ফিরে আসে। বাবা মার তীব্রতা তো এরকমই, রাইট?
0: জি রাইট।
1: চাইলে কি বাবা মাকে মানুষ পর করে দেয়?
0: না, কেন পর করে দিবে?
1: ঠিক সেরকম। তো ওই তীব্রতার কারণে যদি আবার ফিরে আসে, তখন তামছালা সব যাবে। তুমি মনে হয় বুঝতেছো আমি কি বলছি?
0: জি।
1: তাহলে ওই তীব্রতা তো আছে এখনো, আবার যদি ফিরে যাবে ওই জায়গায়?
0: না, যাবে না।
1: এ থাকলে যাবে না, না থাকলে তো যাবার যাবে?
0: না থাকলেও যাবে না।
1: শিওর?
0: শিওর, 100%।
1: কয়দিন ছিল এটা?
0: এটা কয়দিন ছিল? আমি
1: এক মাস
0: না, আর একটু লং ছিল।
1: দুই মাস
0: না, থ্রি মান্থ
1: হলে কিন্তু কোর্স কমপ্লিট হয়ে গেল। কারণ 15-20 দিন শুধু বমিটমের উপরেই মানুষ থাকে। এক মাস হলে ভালো লাগাটা শুরু হয়, দু মাস পার হলে কিন্তু বাধ্য হয়ে যায়, তিন মাস হলে খুব টা, 3 বছর পরও তখন ওই ওই ওই ফিলের কথা মনে আসে।
0: এই জন্যই আমার আবার আমার ফ্যামিলি করেছে কি,
1: আমার সমস্যাটা এরকম হয় জানো, যে ওই টাইমটাতে যখন এটা ঘটতো, মাথার মধ্যে এই জায়গাতে একটা চুলকানি চুলকানি একটা ফিল আসে, এদিক ঘামতে থাকে, আর ওই ওই সময়কার যে এনার্জি লেভেল, মানে একদম ইসের মতো করে আসে না, স্টেমিনাটা একদম আগুনের মতো করে আসে, মনে হচ্ছে যে আর্নল্ড শোয়ার্জনেগার আমার গতরের মধ্যে ঢুকে গেছে। ওইটাকে আবার মানুষ ব্রিং ব্যাক করতে চায়। তুমি তো এমনি খাওয়া দাওয়া কম করো।
0: হ্যাঁ, খাওয়া দাওয়া একটু কম,
1: ভাবগুরে টাইপের, মানে বোহিমিয়ান টাইপ একটা ক্যারেক্টার। কিন্তু তুমি তো চাও যে তোমার শরীরে অসুরের শক্তি থাকুক।
0: হ্যাঁ অবশ্যই, এটা তো সবাই চায়।
1: যেমন তোমার সব সুন্দর, তোমার ভয়েস এক্সট্রাঅর্ডিনারি, এই 5-6 বছর পর তোমার ভয়েসটা যে লেভেলে যাবে, দুনিয়ার মেয়েরা পাগল হবে, আই এম সরি ফর দ্য ওয়ার্ড, দুনিয়ার মানুষ পাগল হবে, ছেলে মেয়ে সব, তোমার ভয়েস এমন লেভেলের এক্সট্রাঅর্ডিনারি ভয়েস, মায়া আছে তোমার ভয়েসের মধ্যে, মিষ্টতা আছে, এবং পুরুষের ভয়েস শুনলে যে রকমের ডোপামিন অপোজিট পক্ষের মানুষের বুদ্ধিত্ব থেকে বের হয়, ওরকম আবার সেক্সি টোনালিটিও আছে, গুড হাইট ইউ হ্যাভ, শুধু ফিজিকটা তুমি তেশ মারছো নিজেই,
0: নিজে নিজের দোষে আমি,
1: আর খাওয়া দাওয়া তো করোই না। কিন্তু তুমি তারপরে তো স্টেমিনা, তোমার এই শক্তি, তোমার এই পাওয়ার, সেটার ব্যাপারে আবার কম্প্রোমাইজ করতে চাও না, দিন শেষে পুরুষ তো।
0: হ্যাঁ,
1: পুরুষ মানে কি, আমি বাঘ, সব তামাক করে দেবো, তখনই বাবা মার প্রতি মানুষের নির্ভরতাটা অনেক বেড়ে যায়। আমি তাই ভাবতেছি যে ঠিক আছে, ছেলে ব্যাক আস, মেয়ে ব্যাক আসছে, তুমি ঠিক হয়েছো, কিন্তু 3 মাস ইজ এ ভেরি ফ্রিকিং টাইম, আবার তোমাকে হাত ছানে দিয়ে না ডাক দেয়, ওই যে মাথায় বুঝাতে পারছি তো, এরকম করে করলেও কিন্তু ভালো লাগে, আবার ভাবতে থাকে, আর এনার্জি লেভেল একদম নেক্সট লেভেলে চলে যায়, মানে তখন সবকিছু ইজি। আমি যদি বলি যে ফারদিন একটা টোকা মারা, এইটাকে ক্যারাম বোর্ডের মতো ওখানে ফেলে দিতে পারবি, একটা টোকা গেল, গা
0: চলে গেল,
1: ওইটা নিয়ে ভয় পাচ্ছি যে মেয়ে আসছে যাচ্ছে, মেয়ে আসবে যাবে, বাট ওইটা আবার ব্যাক করবে না তো?
0: না না, শিওর 100%, একদম,
1: এই প্রতিজ্ঞা তো দু পয়সাও দাম নাই।
0: না না, অবশ্যই দাম আছে।
1: আরে ভাই, মায়ের জন্ম দেওয়ার পর সে মা একদম বাচ্চার, মানে কি বলবো, পায়ে পায়ে ঘুরছে যাতে ঘুরে আস, সেই পারতেছিল না? পসিবল?
0: 100% পসিবল, প্রমিস, এগুলা আর ব্যাক করবে না কোনো সময় লাইফে। আমার এই পর্যায়ে আমি চলে গেছিলাম দেখে আমার ফ্যামিলিতে, আমার মানে আম্মু আব্বু করলো কি, বিয়ে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগে গেছিল।
1: আঙ্কেল আন্টিকে, আঙ্কেল আন্টি তো হবে না, তোর বাবা আমার ভাই বোনের মতো, মানে ভাই ভাইয়ের মতোই হবে, বয়সও তো আমার কম, ভুলে যায়। তো এটা ভুল, কারণ একটা মেয়েকে নিয়ে আসা, তারা যেটা পারতেছে না বা রিহ্যাবে দিয়ে যেটা সম্ভব না, আর একটা মেয়ের পরে যেরকম গ্যাম্বলিং করা, বাজি ধরা, ওই মেয়েটাও তো ডিস্ট্রয়েড হয়ে যেতে পারে, রাইট? এটা আমরা বাবা মারা করি, এটা করা উচিত না। বাট ইটস এ হাই টাইম ফর দিন, কারণ এখন বুঝতেছি তোমার কথাটা, যে তোমার জীবন শুরু হতে গিয়ে শেষ হয়ে গেছে, বাবা শুরু হওয়ার স্বপ্ন দেখতেছে।

0: বাট এত কিছু এক্সপিরিয়েন্স করে ফেলেছ, এটা নিয়ে আমার ভয় লাগতেছে যে আবার কোনো না কোনোভাবে পা পিছলায় না।
1: না পিছলাবে না, এটা আশা করা যায়। এটা হচ্ছে সম্পূর্ণটা নিজের উপর।
0: এ মেয়ে যদি আবার চলে যায়?
1: চলে গেলে যাবে, মেয়ে গেলে মেয়ে আসবে। নিজের লাইফ যদি নিজে শেষ করে দেয়,
0: কি বাবা মা আসবে?
1: এটাই তো, বাবা মা গেলে কি বাবা মা আসবে? আর নিজের লাইফ যদি নিজে শেষ করে দেয় তাহলে কি হবে?
0: বাবা মা আসবে না, এই জন্য বাবাগিরি বাদ দিয়ে বাবা মার প্রতি ভালোবাসাটা বাড়াইতে হবে।
1: হ্যাঁ,
0: তবেই না বাবা মা থাকবে, এদের তো বাবা মা চলে যাবে, কষ্টে মরে যাবে, রাইট?
1: হ্যাঁ অবশ্যই রাইট,
0: ঠিক আছে, কথা ঠিক আছে। আমার জন্য না, মেয়েটার জন্য বলো তো যে কি কি কষ্ট করেছো, যেগুলো কথা হয়তো তুমি বলোইনি, এই এই জিনিসটা হয়তো কাজে দিতে পারে তোমাদের সম্পর্কের জন্য, যতটুকু সম্পর্ক জিনিসটাকে আমি বুঝি। একটু বলো তো, অনেক ডিটেইলে বলো, সময় নিয়ে নিয়ে বলো, আজ সময় তোমার জন্য থেমে আছে, এটা একটা আর্কাইভে থাকুক ফর দিন, তোমার এই জীবনের উপাখ্যানটা। তুমি কোনো দোষ করনি বাপ?
1: না,
0: তুমি ভালোবেসেছো একটা মানুষকে জান প্রাণ ছেড়ে দিয়ে।
1: জি,
0: তুমি ওই মেয়েটাকেই তোমার ঘরের ঘরণী বানাবে বলে বিধায় ওর মাস্তি করতে যাওনি, ঘরণী বানাবে বিধায় বিয়ের জন্য প্রপোজ করেছো, ফ্যামিলি রাজি হয়েছে, ভেরি গুড অ্যাপ্রোচ, তোমরা বিয়ে করো। কিন্তু মেয়েটা আবার যে তোমাকে মাঝখানে ফেলে চলে না যায়, এই জন্য সব ডিটেলে বলো তো ফারদিন, কি কি করণ উপস্থিতিতে কি কি হয়েছিল, আর নতুন করে মেয়ে যেন তোমার পরীক্ষা না নিতে যায়। হয়তো অনেক কিছু তাকে জানাওনি, নিজের পার্সোনালিটির দিক তাকিয়ে বা অনেক কিছু তাকিয়ে, সব কিছু বলো তো যে তার জন্য তুমি কি পরিমাণ ছটফট করেছো, কি পরিমাণ তোমার কলেজার মধ্যে রক্তক্ষরণ করছে, একটু কও তো।
1: তার জন্য
0: মেনশন করিয়ে বলো, এখন তো তোমরা বিয়ে করতে যাচ্ছ, ওর মুখের দিকে তাকিয়ে বলো, ধরো চোখটা ওই পারে আছে, সব বলো, আমি চুপ করে এখন তোমার এই কথা শুনি, তোমাদের কথোপকথন জাস্ট তুমি বলো, টার্গেট করে যে কি হয়েছিল ও যাওয়াতে। 900 কোটি মানুষ পৃথিবীতে, একটা মেয়ে অল্প কিছুদিনের পরিচয়, সে চলে যাওয়ার জন্য সব উলট পালট হয়ে যাচ্ছে।
1: জি, এটা হচ্ছে ভালোবাসা।
0: এটা এইটা বলো তো যে কি কি হয়েছিল, আর ও কতটুকু গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আমরা বুঝে যাবো, বলো তো।
1: আমি নুহাকে বলছি, তুমি অনুপস্থিতিতে আমার লাইফে অনেক মানে অনেক খারাপ টাইম আমি পার করেছি, তুমি যেই অনুপস্থিতি তুমি ব্রেকআপ করার পরে। এখানে আমি অনেক রাত ঘুমাই নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই, আমি অনেক মানে খারাপ কাজের সাথে লিপ্ত ছিলাম আর কি, নেশা পানিতে দিকে আমি চলে
0: গেছি। আমরা যা বুঝার বুঝতেছি, তুমি শুধু মিস করার ব্যাপারগুলো বলো, কি কি করতা, কি ভাবতা, কি নিয়ে থাকতা, কেন গুরুত্বপূর্ণ মনে হতো, কেন মনে হচ্ছে ওকে ছাড়া জীবন চলবে না, সেগুলো বলো।
1: আমার ওকে ছাড়া জীবন চলবে না হচ্ছে, একজন মানুষ চায় তার ভালোবাসার মানুষ তার সাথে সবসময় থাকুক, যে মানুষটা ভালোবাসে, একজন ভালোবাসার মানুষ যদি তার জীবনসঙ্গী হয়, সে তার ভালোবাসার মানুষটাকে সবসময় মানে প্রিন্সেস হিসেবে তাকে ট্রিটমেন্ট করবে সবসময়। এই জন্য আমিও চাই ও আমার কাছে থাকুক সবসময়, এই প্রত্যাশায় আমি।
0: কেমনটা হইতো যখন ও তোমার সাথে কথা বলতো না, তুমি দেখতেছো আরেকজনের সাথে কমিউনিকেশন করতেছে?
1: হ্যাঁ, আমি
0: ভিতরে কেমন হইতো তখন?
1: আমি যে সময় দেখতেছি ওর সাথে ওর কমিউনিকেশন হচ্ছে, ওরা
0: তোমার ভয় লাগতেছে না যে এখনই কি এরকম কিছু দেখে ফেলবো কিনা, যে ওরা একসাথে রুম ডেট করছে, ভয় লাগতো তো?
1: হ্যাঁ,
0: ওরা যেমন কাঁপানি হইতো।
1: হ্যাঁ,
0: আমারও কখন করলো না, না না আমি করিনি, এটা আন্দাজে ডিলিউশনাল ওয়ার্ল্ড ফ্যান্সি ওয়ার্ল্ডে গিয়ে চিন্তা করতেছি, যে মেসেজ আসছে বাবু তোমাকে মানানো ভালো লাগে, বাবু তোমার গায়ের স্মেল ভালো, বাবু আমরা যে থাকলাম না সেদিন পদ্মার স্মৃতি,
2: এরকম ভয় পাতি না তখন?
1: হ্যাঁ,
2: এখন এসব কথা শুনতে হয়? হ্যাঁ, কলেজের মধ্যে ভয় লাগা কাপড় লাগতো,
1: ভয় লাগতো, এগুলা যে সময় দেখতাম ওর ওইখান থেকে মেসেজ আসতেছিল, একবার আমি দেখতেছি তো মানে ওরা দেখা করছিল ফার্স্টে, একদিন প্রথম দেখা করছিল যে সময় প্রথম রিলেশন হয়, রিলেশন দেখা করার পরে ওই ছেলেটা দেখলাম কি ওর জোর করে ওর হাতটা ধরে ছবি তুলছে একটা, এই ছবিটা তো আমি দেখছি, তখন আমার মানে কলিজাটা মনে হয় কি আমার ছিড়াবিড়া সবকিছু একসাথে হয়ে গেছে, ওই ছবিটা যে সময় দেখছি আমার আকাশ ভেঙে পড়ছে আমার মাথার উপর, মানে যেই মেয়েটা আমার সাথে এত মানে এতটা ভালোবাসার পরেও
2: জাস্ট কবুল বলাটা বাকি।
1: হ্যাঁ, কবুল বলাটা বাকি, আমার ফ্যামিলি যেখানে ইনভলভ করছে ওইখান থেকে কিভাবে
2: সে, ইওর ফার্স্ট লাভ?
1: ইয়েস, মাই ফার্স্ট লাভ, কিভাবে সে পারলো আরেকটা ছেলেকে, তাও মানে আমাদের ব্রেকআপের 13 দিনের মাথায় আরেকটা ছেলের সাথে ও রিলেশনে চলে গেল, ফার্স্ট অফ অল দেখাও করলো, তারপরে
2: ভয় লাগতো ওকে হারানোর ভয়,
1: হ্যাঁ অবশ্যই, হারানোর ভয় তো লাগতোই,
0: যারা মানে বেশি ক্লোজ হয়ে গেল কিনা, এই জন্য ভয় লাগতো।
1: হ্যাঁ সেই জন্য।
0: কেমন লাগতো তখন, ভিতরে কি হইতো?
1: ভিতরে তো মনে হয় কি সবকিছু পুরে ছারকার হয়ে যাচ্ছে এমন অবস্থা হয়ে যেত আমার। তখনই তো আমার মানে কি আর বলবো, রুমের দরজা বন্ধ করে আমি বসে থাকতাম, আমার মা আসতো, আমার মা আমার কাছে 24 ঘন্টা তখন পাহারে দিত। আমার মা আমাকে আমার ছেলে কি না কি করে ফেলে, কি না কি উল্টা পাল্টা জিনিস করে ফেলে।
0: কয় ভাই বোন তোমরা?
1: আমি এক ভাই আর এক বোন, আমার ছোট বোন।
0: একটাই ছেলে তুমি?
1: জি।
0: তুমি বড়?
1: হ্যাঁ।
0: বাবা মার পরিবারের প্রথম সন্তান তুমি?
1: জি, আমার বংশের ভিতরে আমি।
0: বংশের ভিতরে?
1: জি, প্রথম সন্তান, ছেলে সন্তান।
0: প্রথম ছেলে সন্তান
1: মানে বংশের ভিতরে আমাদের, আমরা হচ্ছে বংশের ভিতরে দুই ভাই, আমার একটা চাচাতো ভাই আছে অনেক ছোট,
0: ফার্স্ট সন্তান, ছেলে সন্তান।
1: হ্যাঁ
0: মানে কত আরাধ্যর ফসল তুই।
1: হ্যাঁ সবার, আমাকে সবাই আমার আমাকে নিয়ে সবাই টেনশন করে এই জন্যই আর কি। তারপরও তাদের কথা আমি কোনো কিছু চিন্তা করি নাই, পাগলের মতো একটা মেয়ের পিছে আমি ছুটেই যাচ্ছি। ভালোবাসা, ভালোবাসার জন্য সব কিছু।
0: নিজেকে শেষ করার মনে ছিল তিনবার?
1: হ্যাঁ।
0: যে কোনো সময় তো চলে যেতে পারত।
1: হ্যাঁ যে কোনো সময়। তারপরে আর কি,
0: এই যে গোটা বংশ তাকায় থাকে পর দিনের দিকে, স্পেশালি মা, এই জেনারেশন ভাববে না মায়ের কথা, ব্যাপারটা এরকম?
1: তার কথা ভেবেই আর আমার মার দিকে তাকায় আমি আর।
0: সে তো তিনবার অ্যাটেম্প নেওয়ার পরে যদি ফার্স্ট অ্যাটেম্পে চলে যেতে দেন, যেদিন দেখতে যে মা পাগলির মতো রাস্তা রাস্তা ঘুরতেছে আর কাঁদতেছে, তার প্রথম সন্তানকে হারিয়ে গিয়ে ব্রেন তার 100% ডিস্ট্রয়েড হয়ে গেছে, পাগলের মতো ঘুরতেছে, উপর থেকে দেখার কিন্তু ব্যবস্থা আছে, কি করতে
1: তখন?
0: নন কি
1: কিছু করার ছিল না তখন, তো নিজেকে দোষারোপ করা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ না করুক আর ওই পর্যায়ে আমাকে নানিক, এখন সম্পূর্ণটা হচ্ছে আমার জীবন সঙ্গী নুহার উপর।
0: যদি আবারও ঘটনা ঘটে,
1: ঘটনা ও আমাকে যত যেভাবে বলল আর আমারও যতটুকু বিশ্বাস ঘটবে না, আর যদি ঘটেও তখন কি আর করার,
0: কি আর করার,
1: যেভাবে চলছে ও ছাড়া যেভাবে চলা যায় ওইভাবেই। আমার মা বাবা আছে, আমার মা বাবাকে আমি ভালোবাসব, আমার মা বাবার কাছে আমি থাকব, আমার ছোট একটা বোন আছে তাকে আমি স্নেহ করব।
0: আমিও বিশ্বাস করি ফরদিনের মতো যেন সত্যি ফরদিনকে ভালোবাসে। আমি এসব কথাগুলো বলতেছি অন্য একটা কারণে, হয়তো আমি কনভিন্স না, বাট তারপরেও বলতেছি যেহেতু তারা বৈবাহিক সম্পর্কের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তাই তা পেছনের যা নেগেটিভিটি আছে, যা বাজে কিছু আছে, আমি ধরেই নিলাম যেমনটা নোহা বলেছিল যে তাকে পরীক্ষা করার জন্য, তাকে টেস্ট করার জন্য, একে ট্রাস্ট করা যায় কিনা, এক্সট্রিম লেভেলে গিয়েও আমার ফরদিন আমার থাকে কিনা সেটা চেক ব্যাক করার জন্য সে আরেকটা সম্পর্কে জড়াইছিল। সেটা সম্পর্ক করার উদ্দেশ্যে না, বরং 10-12 দিনের সম্পর্কটা কন্টিনিউ করছিল এটা দেখার জন্য যে ফরদিনের আসলে ইম্প্যাক্ট আমার জীবনে কতটুকু, নাম্বার ওয়ান, যে আমি তাকে ভুলে থাকতে পারি কিনা, আদৌ ছেলেটাকে আমি কি পরিমাণ ভালোবেসেছি, আর নাম্বার টু যে ছেলেটি আমার প্রতি কতটুকু লয়াল, যে কোনো অবস্থায় আমার জন্য ওয়েট করে কিনা, আমাকে হারানোর পরে বা হারানোর ভয় হলে কির পরিমাণ পাগল হয়ে যায় সে দৃশ্যটা আমি দেখতে চাই, যাতে আমার প্রতি আমি ট্রাস্টি হই, যদি এই টেকনিকগুলো ফালতু টেকনিক। ইন দ্য আদার হ্যান্ড ফরদিনও কিন্তু সে তার মতো করে চেষ্টা করে দেখেছে এই মেয়েটিকে ঘিরে, যে তাকে জেলাস ফিল করানোর জন্য তার ক্লোজ ফ্রেন্ডের সাথে জড়িয়ে গেছে, এটা একটা ফালতু টেকনিক, বাট সে ওই কাজগুলো করেছে। ধরে নিলাম এরা আসলেই এই কাজগুলো করেছে পরস্পরকে পরিপূর্ণভাবে বোঝার জন্য, পরস্পরের কাছে আরো শক্তভাবে আসার জন্য, তাই তাদের এই ভুলগুলোকে ভুলে গেলাম, বাদ দিয়ে দিলাম। বাট আজকের এই দিনের পর থেকে আবারও যদি এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটে, ইটস ফর শিওর যে এ তো দুর্ঘটনা ঘটিয়েই ফেলেছিল, অলরেডি একটা নোংরা পৃথিবীর পা মানে অংশ হয়ে গেছিল এত অল্প বয়সে, এখান থেকে ফিরে আসাটা হয়তো তার পক্ষে আর সম্ভব হবে না। যখন ফরদিনকে নিয়ে কথা বলতেছি, সবচাইতে পটেন্সিয়াল, সবচাইতে এক্সট্রা অর্ডিনারি জেনারেশন হচ্ছে জেনজি, এবং সবচাইতে অসহায়, সবচাইতে একাকিত্বে ভোগা, সবচাইতে কষ্টে থাকা, সবচাইতে রক্তক্ষরণ ঘটা সেই জেনারেশনটার নামও হচ্ছে জেনজি, যার জন্য আমার মতো একটা আঙ্কাল, এরকম একটা দামড়া ছেলে, আমার মতো একটা ব্রাদারের খুব বেশি প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। কারণ এরা কাদের কারো কাছে সারেন্ডার করতে পছন্দ করে না, সে তার বাবা মার কাছেও সারেন্ডার করতে পছন্দ করে না, তখন একা একা নিজে নিজে টুকরে টুকরে কাঁদে, অথবা অন্য কোনো বাবা খুঁজে নেয় নিজের মনকে বুঝ দেওয়ার জন্য। বড় বড় বড় বড় বড় বড় দুবিধার ভিতর দিয়ে, বড় কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে এই জেনারেশনটা, জেনজির জন্য অনেক বেশি বেশি মায়া হয় আমার।
2: সো এনিওয়ে উপক্রম শেষ করতেছি ফরদিন, নোহা তোমাকে উদ্দেশ্য করে বলতেছি ভাই যদি পসিবল হয়, যেহেতু অনেক সাদ করে এরকম একটা ছেলেকে পেয়েছো যে ফেজালটা তোমাকে পাগলের মতো ভালোবাসে, যদি সম্ভব হয় দিনের জীবনের শেষ দিন পর্যন্ত তুমি হাত ছোড়ো না, আর তোমাকে অনুরোধ করতেছি এটা কন্টিনিউ করো। বাট তোর কয়েক জনমের কান্না বাকি ফরদিন, আমার তো মনে হয় যে কোনো মসজিদ মন্দিরে ইট হয়ে যদি টানা দশ বছরও কাঁদিস তারপর তোর পাপ মোচন হবে না, যদি স্পেশালি তোর মায়ের দিকে তাকিয়ে একদম প্রাণ খুলে কায় মনে বক্ষে তোর মায়ের কাছে সারেন্ডার করে বলিস যে মা বড় কপাল করে আসছিলাম এই দুনিয়াতে যে তুমি তোমার জঠরে আমাকে ধরছিলে, না হলে আমাকে খুঁজে পাওয়া যেত না, আমাকে ক্ষমা করো, আমাকে সুযোগ দিয়েছো তুমি, নিঃসন্দেহাতীত ভাবে তোমার হার হেড ডাউন করতে দিব না, কথা বলো না।
1: জি, আমার আমার মাকে আমি আমার মাও আমাকেও খুব সাপোর্ট দেয়, আমি আমার আমি কোনো কিছু করলে আমার মা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট দেয়।
2: মায়ের সাথে কথা বলে স্ট্রেইট মাকে উদ্দেশ্য করে বল, মায়ের সামনে তো বলিস না সেটা আমি জানি, প্রেমিকার সামনে তো সব বলবি এটাও বুঝি, মায়ের সামনে বলতে গেলে লজ্জা লাগে, কেন ছোট হবো এসে, অনেক প্রস্তুতা প্রাণ খুলে
1: আমার
2: জানায় আমার সুস ভাই, ওই যে দরজা বন্ধ করে কি চলতেছে মা জানে না, পেটে ধরছে সব জানে, প্রতি মুহূর্তে ধুক ধুক করে, এমন আমার ছেলেটা শেষ হলো, এমন আমার ছেলেটা মরে গেল, তার মধ্যে তিনবার তিনবার এটা অ্যাটেন্ডেন্স নিজেকে শেষ করা, এত স্বার্থপর হতে নাই পারদিন।
1: হ্যাঁ, এটা আমার ভুল, আমার মার কাছে এই জন্য আমি অন্তর থেকে সরি প্রকাশ করি, আমার মা তোমার জন্য আমি আমি আমার জন্য তুমি অনেক দুঃখ পেয়েছো, তুমি আমাকে নয় মাস তোমার গর্ভ ধারণ করে আমাকে তুমি বের করেছো এই দুনিয়াটা আমাকে মুখ দেখিয়েছো, আমি তোমার কথা কোনো চিন্তা না করেই পৃথিবী থেকে বিদায় নেয়ার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম, তাও একটি মেয়ের জন্য, অন্য মায়ের একটি সন্তানের জন্য আমি আমার নিজের মাকে কষ্ট দিয়েছি, এই জন্য আমার মার কাছে আমি অন্তর থেকে সরি প্রকাশ করছি, তুমি যদি সম্ভব হয় তুমি আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অন্তর থেকেও বেশি ভালোবাসি, আমার তুমি আমাকে ক্ষমা করো মা, এটাই আমার কথা।
2: বিদায় নিচ্ছে আজ, প্রত্যেকটি প্রাণ ধরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটা হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে, টেক কেয়ার।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করলেন কিন্তু।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
1: জীবন গল্প সিজন 2 কামিং সুন।
3: আমি কথা বলি

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে।
2: কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: কি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন।
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Destination, এক স্টেশন। আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
0: এক নেশন এক স্টেশন।
2: ঢাকা FM 90.4,
0: সারাদেশে
2: সবার সাথে।